0: อีกมาปุโรเตอลังลิเมนละเกลุนเซปูจิงใบที่สูบเห็นโลและเป็นกระชุบพาเต็งซีอลังลีสตูดิโออารูนอิงนี้อีกเอ็ดโลและเสียพรังซีเรดิโอนังการจุดุนสุลังดัวราดพันพรังซีการดมปัจจิริกโลและเป็นนังลิพันตามีการดมนังปัจจิริโลการดม
1: การดม
0: ตั้งแต่อากาศเปรกลำชิทันดำเดียพรังพรังซีกิเชงซีนังลีกายละมัวปุถักนังลีนังชิทันอีกจิมาน
1: ิลิเมนบินงเกจิงใบปุเกกาลีนิลิเมนบินงเกจิตติสุปุสีและด็อกเมนต์ลงเกตอกบีเฮกอังคบเป็นระลุนบางอย่างจุดนู้บางลุนเอลิทุมกระเบียงลงสตัมเมนองนามิจะทังพลงพลงเอลิกิจิงฮอนละนี่ผู้คิดเล็กทิปีเป็นสัตย์รองปีอังคบอาสมิสสิงการอาตุมาลุนสตัมเมอาจุดนู้นบุเป็นฮาจูริกาละเป็นจูบินอาตุมาลุนอาจูจูเป็นซีเกทเฮกิดิงปัตเตงละฮับบีเฮงคุกเกละเป็นอังคบเอลิกระเบียงลงนองนามิจะทังพลงพลงลุนเซปีนี่ผู้คิดเล็กทิปีเป็นนักเฮสัตย์เฮรองพีตัวมันลุ้นสตัมเมนาร์จูบอมบังบอมล่ะแล้วเป็นแค่ไฮเซมซอนซิงตีตัวมันลุ้นสตัมเมนาร์จูบอมบังบอมล่ะสมัยฮัสด์บังเกอซอนอุนเซปูมันจีผู้บังเกอนิลีมาทารัมเดสตัมเมสกูลีดุนปังเชงเด็ดเป็นนับพีไฮเซคันดรีกับชาร์ลีนิงคันอาฮุดนังเล่เป็นไล่กิลุนหินบังเกนิงฮังอามาดอาวาร์ไซจีนีดุนเดสตัมเมวังบอมวังบอมเป็นฮัลลัดักมาทารล่อนิลีตุมAhawara lom ke la son lunse po ta ho Pini actor actress ta ho po ke man Bang phu bang pita Havelang Aning hang tum do thai jimini sa la sore Majokta havelang Amat Nili nim hang ke the ke dim Borgao Khora ing tia rong po La pen Nili pa ayamen ka cheng ling ping La pen nili po men Sabura tiso Alang litum nang achipad du ka jok nili pan bang School nang pandun la ya School nang pandun det Pen sitame la son lun lun Lo class 5 ang dengan ke lian ke School long teachers day, lahai school week, lahai school long function pun setamé. Hamat lasuhud bangge, lunse pumanji pun bangge ni lima tahun deh ya. Setapu school dun bom huta banghem segitu, banghem do pen son high bay tang deh lo bulu deh. Ni lima bangge inglong si arlu krak titi la fast. Ciklu joni kilun bangge wrong asal accept deh lo ya. Je pene lun kacar li bon kupinel son high bon pun setamé ciklu jon pli jon puan bangge halat mang takar juslet lo mane arniva. Pisi nang ke hang asar lang re anani ge so lahai penle moni tum nang puda do dole he
0: kalang
1: ke nili bang o kalang lo rong pena pot mane interest ave det tai jime ni pemason inglong do do inglong re dam chui po ho inglong re amen dulong se charli dam da
0: kalang
1: ulun nilun ke la pen wang wang pen nili metric pass lo metric pass det pen high secondary ke charli aning kan hotan ke khetri ki dami phan nili ning hang lo hala dimuria college lo अंके जिरपो हदाई नुडु अमात नीली माथा लो हदाक दोंदे पेनला जिरपो फन्नर जुलो जे म्यूजिक स्कूल दुमा पेले जागिरो दलोंग दो हदाक दोन पुते नंग मेसेंजी अंको नंग गेला सोनंग निंग हंगु पुलाम नो नंग पु मात
0: हला
1: हला जिरपो फन्न नीली पुलो नंग गिटार दो पटक नि केचे नाम तंग होम थिएटर दो ला पेंसिलर प्लॉट नंग पेलो अमात अलंग नंग द चोक मात अलंग लिमा गे नीली हन गिटार रंग पिलो la lun ke rot ame sin home theater bo lang li han ma ni pidela o la so a guitar pen si thek the de pusi ar ni tang them ta pu rot thap rot puri ti yale
0: me pi galam lo nang li lun ki lun anathu king kam ka che jordan la ke non ki thur mi ove ki mi to ma phani si me sen alam la pen ning ka chi the je phan isi ka char chung I alam jir pu ning chi the da me me alam iklo tang te pu thone li nang li phanar ju iklang e nang li mo pen lun ki lun na pu thak nang li nang che than lo te ma tang te nang li behek pen nang li lun lun bom pu lo non an nang li ove ki mi ang bom pen ki thur mi a lun se pu nang li phan rada tum nang ke hok la ke nang li son son ni alun ke thap dam pen tang te la haya lun nang li ki thap nang li me na se ka che tok ma mate ko mat ne nang ke tok pia lun se nang li ki lun ik ma
1: ki lun cheng ke nili a same se lun he a la so bang ke ni jir pu se tok lo par bang a ti od bang nili pi ben ghati se thap dam lo
0: kala
1: pen la so nili ke dog wok mat poisa la hai tang kamo to bang ta ave
0: kala
1: ama si ala jirpo facebook pen chichini ronjit terang po alang li nilipan 50,000 mate suri pokep nang bi ala sot ke bi de bi hek lang mat ke gohatian ke dam ke ador ko anton ke no ne ko pilo ne po jirni alun men si totally 50,000 ke dam jilo
0: kala
1: ala sot bang internet puta kom hoy lang 2015 memory la hai se je thang ho lang memory card po
0: kala
1: sot bang ke

0: নানে ইউটিউব লং দাবলো দুন থেক থে ফেসবুক লং দাবলো থেক থে মাত কি লুন চেং লুন খেলা হেলো আসতে আমি হালা বাঙ্গি হিট হে দেলো হে তা রং আসর নুট ভাই নি পেনান তুমি চিনি চিনি
1: কলা তাতে আর্লিং আলুন পুতা মেনা লিকা সমসে পন লা পছন্দ দি
0: লাকে চোরো বেগ নাই জি পুনু বিজয় তেরন প্রাং হালা জাকা সালং কে ক্লেম দুন নিলি পুনু লো আলাংলি নিলি হানাং পু লো নাং তা বন্দা থেকে পট নাং মেথাং কাছে বন্দা তা বন্দা নয় পার কে নি সেটা মেয়ে নাং বন্দা দুন পো আতি অৎসেমারা লুনত পু লাদাখ পেন লোকে চেংসি কে কার্বি এলুন কিলুন কে
1: কলা মেপি গালাম লো তাতে নাংলি কাসন সে চেং আলুন আসাপ সো রেডিও কার জোয়ার দা তোমা ফানালি নাং পারজু ইগজিমা
0: মাহু আছে রজাং পু নিলি কিলুন চেং এলুন কে

0: jume pik lo ere jo kar jo rada tum phanang li ar jume sana lunjer ka par jo pot nang li phanang kiro nang pilo tang te put hot dinang ar ju thu iklang nang li e pamuta sap so che than lo tema seta menon put hot pajir mi pon thu jima nang li lun gi lun aprang ben king kam che jor lo seta menon akang tu yang deng along nang li kile dun ke nang li methang ka chi bor ipen ma mate kumat ne nang li phanang kirap pen nang li ang song ang deng anang li non karja badim an kile dun lo nang li la so putha
1: চৰ পাৰ লো বাং চো নীলি ফান নাংকাৰ জুবন পথ বাং নাংকেৰা প্ৰে পুতা পোন এ বাং নাংকেৰা পেন পুতা পোন এ নীলি কাছে বৰ ঈদা দল বাং নাংকেৰা পা দল পিলমা পুতে আলুন আজি ৰাই বাংকে থেক থে দে তাৰ বন্দা পন বম লৈহে আলুন তক উচবি প হাংকেলা টাংকা হা পিদুঞ্জি তুম যোনটো নেকি এলা প্ৰডিউচাৰ তুম বাং আবিদা তিতি
0: কালা
1: লাসন ল নানি কেথে গিদিং তোমান চিনি আর তোমার ফানতে চর্জু প শোন ল আর নিং মি মনে তোমাং কেন রাবদন বম ল সনসে নন্দা কে হিট চেং হলুন দাক দকমুকা সারলং কি তিসো ওয়ার্ড কমিশনার
0: কালা
1: লাংলি নিলি হান নাংলাং বুন ল পামু পেন নিলি মাহু আছে জাং বুকিলুন লাবাং সলুন রিলিজ ডেট পেন নাংহাং ল লাসো ড্রপ রাক্টোর বুদুদো
0: কালা
1: লাসো রক রাক্টোর হোত এসে চান্স নাই পিপন ল দাক দকমুকা আমার লুন্দাম ল লালুন দাম পেন মনে তুম আনিং নাং হাং ল যে কি লুন জি ফাটবো মা লুম নাং তা আনিং নাং সাম ল পেন নাং প্রডিউস দুম লন সি লাংলি নাং প্রডিউস দুন লুন কে কাহন কাসো লাপেন রুবে জাংসি রাজ হালা রুবে জাংসি রাজ বুবাং কে নিলি মিথাং লে বন্দা লে পামো পেন নিলি পুহালা বিজয় তে রনকে হাইসি কে তক এগুলো
0: না দা চির পার পিকলো নাংলি ফান এ তাংতে এ নাংলি মিথাং কাছি সন সেলুন পেন সে নাংলি লুন বম পেন বাং বম পেন পিন লাদাক আং দেং আনাং লে এগলো তাংতে নন আন নাংলি সন ক আন আলুন আন কাপন তাতাং
1: জির ফোকে প্লাস কে দোব বনি লি গেলুন তাং আলুন
0: লাং মে পিগলাম লো দো ও লো লান পুলোতে ইনুত কবে মিয়া বাং ফু পুসি লা আন আলুন জির কি অং কাসন সে পুলোতে ইসিয়া ফ্রাং কি দাম পুয়াং থে ইগলো নাংলি ফানাং চুরু ইগলো তাংতে লুন কি লুন পেন কুনার নে নাংলি রাত আহং যাই আলং কিলুন দুন লাপুসন আবার সাই কিলং পোন বাতাই দু ইক উলমা
1: নিংকান হিনি কেদামতাং চুনিং চুনিং সি পেন সি কাছে থেকলং পা মেকালাং লাসন এসে বাং প্রোগ্রাম অর্গানাইজ আতুম সেটামে নাংহাং পো লাসন সি লুন্দুন লং লং প্রাং প্রাং কে প্রোগ্রামে নাংহাং হাং পু নাংহাং পো অংকে বাস দুনি পহাদাক বাং লুন তাং লাপ জাতলাপ লাইক রবিনা জিতেন তেরাং লাহাই তুম আলা দাক কে ফা আর্টিস্ট তুম লুন লাভ লাভ ফিসে নি হানকে লামুনিত ইনুত বাহিনী দোপ্রে আলমসে হা কি জুত আদাব কাং থা আসনসে পর নাই পিপন পট ইজির বা জিরনি বাঙানিং মে প বাস ভাড়া নাং লুন প ভারো ফ সুরি সি লাসন নাং লুন পাকো বাস পেন্সি হেম শিবাং বাংলা
0: কালা নাং চুরু পার পিগলো এ তাংতে পুথত নেলি নাং জুথু ইগলাং নন মামাত কি ক্লেম বম পিনে লাপু আ প্রজেক্ট পুয়া সন নাংলি দুই মা
1: ন না কি মি তা পুল তাং তেলাং স্টুডিও লং কেকিদাম এটলো সেটা আমি লুন লেলাং হলা আমি ডং প্রাক সো বাং সেমার বম লাং সে নাংপু
0: কালা চুরু পার পিকলো এ মেক সে নালাম সে নাংলি রেডিও কার জোরা রা তোমা ফান্নিং কে থেলাম তামে থান পন ইক বম লো তাংতে এ নন মা লম নাংলি থাং ফ্লুপ

0: কার্বি মশাপ আলাম
1: হুম হুম
0: আপুথাক তামে একে অং দুং কার্বি সলাং দ্বারা তুমি কাছিনিয়া তুম দুজি
1: হুম হুম
0: লাপেন কার্বি তুম দাত পুকালি সে ইন্ডিয়া পেন আং তানা তুমসে তামে নাংলি লাসা লুন কিলুন পিনাং আন নাঙ্গে থেক দুন লং পেন আনি নাঙ্গে দক এনেলি তুম থেক পন লং তাঁতে লাসা পুথাক নাংলি না চেথান ইকজিমা
1: চক চিথান নিজি চোর পারপিকল নীলি বাঙ্গে কামাথা মানে ইলি তুম আবান আলুনসে পু লুনসে পি তুম বাংকে নন ওবে কি মি তুমকে আর জু বাং কম লো
0: কালা
1: প্রায় নীলি তুম পেন আকি বি তোমার টা তোমাকে নন বাঙ্গে আর জু জিয়ে নীলি থেকে দাম লো
0: কালা
1: লাসো নন কে দো বোমা জেনারেশন বাঙ্গে সিনেমা থা দাম লো জংসি আবান আলুন হোম পেন মিউজিক বাং আকিমি লাপেন হালা আসে কি পিজি বাং তা আকিমি বলতে আর জুটা হয়
0: কালা
1: আসন লো চোরপার নাইং জি মেহাই রুকা সেন কিলিং লাংলি সি নীলি হানা সো আইডিয়া বাং নাং পিল সংসার সে মার ইথা লার জু বাং দু জীবন আবান নাই না এলুনলে নাংলি হোমই পূজার লো অংকে মাথা লো ইংকে মিউজিক তা চিংবাই দাম পেন লাবাং সোলুন লুয়ন থ্রক নেদো লুম কাপাং রুম
0: কালা
1: নীলি মাথা লো ফেরে থুদুক লাংলা সোলুন লুন দেট পেন মানে কোসং সে কি রিলিজ পোমা
0: কালা
1: মানে কিছুমান আর্টিস্ট তুমকে বানু উ তুমান কি কোনাত তং কাছে তং দাম জিনে
0: কালা
1: কোনাত তং লাসন লোক চিংকি দাম লং জিনে মাতে ন নীলি লু রিলিজ দেট বুঝতে মেলা কে আলাং তোমা পারমিশন লং লে পিন মেন সে লুন লোহে
0: কালা
1: সেটা মানে বাঙা তুমি লুন হুর রপট ঠাং ঠে জীবন বোমা কিছুমান লা কাছে তে বক কাছি সিনি তোমা লুন সে পো লুন সে পি তোহান কে আর জু দেট সি কে এন পন পন লসে তামে হলা আবান বান নাই না লুন ফান বাং কে আর জুদাম পারমিশন লং এগে দেলো হে
0: কালা
1: মানে নিলুন লুন পন দেট পারমিশন নাই এপিন পেন পুটা দো কক্টা থেক
0: কালা
1: হলা সা তাছি ফেরে ওলাং সেটামে চকপো মজা সেটামে চকলো থেক বনং বম্পো এম রিলিজ দেট পো পোমাত পো রিলিজ দেট লো
0: কালা
1: আমার গে ফুলো মনে তুম না কে নাকাং হন নাং পিদুন লো লমাং সলুন লো
0: কালা তাঁতে নাং লিলা কার্বি মাসাব কিলুন পেন মুনি তুম রিয়েকশন আপুথাক নাংলি নিংকাং সামালাম কোসন নাংলি চিপাজি রিং তুম মারা দা তুম ফান
1: চোর পার পিগল আথেমা লমাং সো রিলিজ ডেট পেন নীল মিঠা চিনি নে হে
0: কালা
1: নানে পাকিস্তান সর পিনি লসন রিয়েকশন ভিডিও নাং ক্লেম দিন বা কাপড়ে কাপড়ে তুম তো লাতুম না নাং ক্লেম দিন বাঙ্গে মাথা থে
0: কালা
1: আমার কুসনে বাং আলাম দা বুঝি যেয়েছে তুমি আলাম তুম দা কপিনে দো তাহাই পলেছি বনাইল তা লাবাং কালিদেস দা ননিলি বাংকে দা বাং সো লুন লুন দেট পেনগে নন যুন্তু নাকি নহক লসন লুন কি লুন প্রোগ্রাম নাগে হ্যাং আলং বসে তামে
0: কালা
1: টোটেলি সি লা নন নীল তুম আ ওয়ে কে দো আন বা তুম ফার বাংকে আকো হাবি হেক মানে নাকার জুলংকে বাং লোপল হাই লুন বাংকে লিরিক্স কে ইলি লুন তিং আই নাং নে
0: কালা
1: ও হালা তুমসি নাং লুন দুন দে নাং লুন দুন দে তিলো মানে টোটেলি সি বিহেক মে নাকার জুলং বে আরলো মাত নন বাংকে নিউ ভয়েস লাপেন লাপলো আকিমি আছে লাপেন হালা মিউজিক বাং তাকিমি লোপত আপিনা না নিং ডক বাং দো
0: কালা তাংতে লুন কি লুন পেন তাংকা কিলং আবার সাই মেসেন আসনাং লিছে থেক পনলং মা
1: নন আমাতকে লাংদাম লোপতে আপ্রাং প্রাং পেন নন বাংকে সাপসোকে আকি অং পুকে কালি সেটামে লং লো বসে নিলিছে মাথা দাম পিলো পোলোতে বাং না নি বলিউড তাং হ বা আসাম লো মাঝে থাঙা তুম আনকে উন্দন দে সেটামে ইউটিউব থ্রু পেন আংকে নন ডাক কার্বি এংলং লং কে লা সন প্রোগ্রাম নাংকে হাং লাহে বাংকে চিডিমান তা হাং অন্য ডাক
0: কালা
1: আথে কাবে সাই দেলাং এলি তুমি ননসি এমেকে প্রাংডন সাই দেলাং বট লাপুলো লাপু প্রোগ্রাম নাত পেন আসাপ গেলা সোশ্যাল মিডিয়া ইউটিউব বা থ্রু পেন আসাপ লাহাই পেন সি পুলো
0: কালা
1: কেং চার্জাব দনবর ই থির থে সে তা পুয়ার জাব দনবম ন
0: তাঁতে মহেত নাংলি কিপুয়ালাম ইউটিউব আলং পোসাতা মে নাংলি হালা কার্বি মাসে আপা পট নাংলি থাপ ইগল ডেট পেনতে তাঙ্কা কিবাং আবার সাই পুতা মেলা ডাক পে নাংলি যেথে ইগলং মা
1: আসাপ লা সোশ্যাল মিডিয়া থ্রু লং বলতে অ্যাকর্ডিং টু ভিউস দুদমা দিদি লাসো
0: কালা
1: ভিউস সে অং দুং লোপতে হালা অ্যাডস কে লং তো অং দুং পো
0: কালা
1: লাসি লা বাং সো অ্যাডস সিং সে কেলং অং দুং লোপলতে হালা তাঙ্কা বাং তাসাপ সো অং চেট তিতি কেলং
0: কালা লাপু বলতে নাংলি তাঙ্কা সাপ সপ তামে লং পন বম লোপা সন লকে দি
1: লোহের ওয়ে বুসিতা আসাপ সাপ কে অ চিক্লু জন লনি পেন
0: কালাং লো মেপি গালাম লো ওভে কি মিয়া তুম সে তামে লাসো আ সাই চুকলেম দু নতে কিরেং জাবার সাই পুনাংলি ওভে কি মি মতে রেডিও কার জোরা দা তুম ফান কে থান পন পো তামে নাংলি ফানা কিরো নাং পিগ লো তাংতে নন কি দোয়া দিম পেনা কাং তো ইয়াং দেং আ নাংলি কি দুন জি লাপু সোনাং লিয়া কি মাং লাপু সন দু ইগমা
1: কালাং পিনাং পেন তা লাসো বাংগে মাথা বম হে আপ্রাংগে নীলি ড্রিম গে

0: ইন্ডিয়ান আইডল লং দুঞ্জি পলাম লো
1: কেলাং
0: হিংকে ইন্ডিয়ান আইডল লং জং সি দুন বলো তে হাই দুন দে বসে তো আমি এটলিস্ট থিয়েটার রাউন্ড আনকে সিলেকশন উন নাই বলা বাং নিলি নিং দো আমার সি মিউজিক স্কুল বাং নিং কান হিনি দুন লো
1: কেলাং
0: আমি কমপ্লিট উনে দে লো
1: কেলাং
0: আমার কমপ্লিট উনে দে পেন আলা পুতা আঙ্কো কাছে ফেরে থু লং লে বন লাসন সি মাথা রং লো আমার আর নিশি বাকে বাংকা বন্ধা লুন সে আমি উন বলো তে হিন্দি লুন সে আমি লুঞ্জি পেন ইভেন আসামিস লুন লাই সে আমি ও লুঞ্জি লাসন লো মাথা বাংকে কাং টু ইয়াং ডেং বাংকে কালাং লো লি দুন উনতে উনানকে বড় ই দুঞ্জি পুসি মাথা নিলে
1: খেলা চুরলো এ নাংলি লুন কি লুন বম বাং বম আজাক আলং নাংলি ফান নিং নাং পাথে দুন নে কুমাত মাদা তুমিক ল
0: চোর নাংজি নন্দা নিলি লং স্টুডিও নাং দুন হালাংলি হেল ইসি লতা ইংনেক মিমি প্লাস ইনিং তো মিমি প্রাং ইসি আমেনে পুপেল হে ইলি তুম কার্বিয়াং লং গা দিম বিহে কপ প্রাং প্রাং প্রোগ্রাম এ দামত কাছতে ফারো সি নানে ফারো ফ লাসান মপে নিলি নাংজি থান ল
1: খেলা
0: গাড়ি কাবি নেক্সট আর নিকে কপি নে বান দোকক লাসনে কার্বিয়াং লং বন্ধ পেনে পেনে দোকক ল
1: কেলাং
0: আজো মানে তুমি দিফু নাং চিলি নাই পমাত বাঙা গাড়ি সিনাং দুন লংকে বাংকে প্লাং তোমার গাড়ি পিনাক পট এটলিস্ট তো ডিফু অনলি নাং দুন লং আন্দা চকলো পলাম হে
1: কেলাং
0: হাদাক গাড়ি নুংকে অকে থাপ কপি নে কামেন থু কাছি চাকো নে দামে লাসো আজার নি বাং নিলি তুম নাং পালে দেল ডিফু অন বাহিনী দা নাং চি সরসা বম বাং বম ল
1: কেলাং
0: আলাং লি হেলো আলাং লি মেন তুরুন সিংনার আলাং লি কে ননান্তা লা পুলো ক্লেমন নন কে আলাং লি দান লি হানাং চিরাপ দুন ওলো প্লাস নন মা গ্যাংকো কাপ্রেক তুম সামি নিং নাং পাথে দুন ও
1: কেলাং
0: স্পেশালি কে নিলি পাই
1: কেলাং মেপি কালাম লো ওবে গি মিয়া তুম আফ্রাং না থু কি দাম জে ফান কিং কাম কাছি জরা লং নিং গা পাথে দুন তুম ফান গে কি রুপি বেক নাং জি লপে নাং লি ফান তামে পুথ নাং জুরু থুলে থল লো এ পুথ নিলি নাং লি ফান নাংকার জুথুয়াং তুঙালাম থেকেলা পহেন লো লাপেন কেপাদুসি তাহাই পবন নাংলি নন নাংলি ফ্রাং কিং কাম কাছি জর জিয়ে ফান নাংলি কি ক্লেম কাং তুং লুন কি লুন পেনান পার কপিনে আকা প্রেকা সাই নাংলি দুই ক্লাং মা
0: কালাং লাতা কাপ্রেকে কালি ল লুনে হিন থল নিলি কামা থাকে জংসি মর না মাটুরা দাগ পেনিলি হান লবাং সো কি লুন আং দে ইংসি আন সুসি আকাং তুই লুন দুন লং বম ফুলতে লা ইতুম কার্বিয়াং লং আলুনসে পো আফ্রাং কে বাংজি আতুম ফান আন বাংকে কাপাচিনি জি কাপা থেক জি আবার সাই বাংকে নিলি ক্লেমিং তুং বিপল ফুলতে ইসি স্কুল মেসে নাসন ইংপু কাং তুং মিউজিক স্কুল
1: কালা
0: থে দুং আসন
1: কালা লাগে মেপি গালাম লো এনাং লি জং সি লাসো আহেম ইংপু লো পুলোতে ওবে গিমিয়া তুম তামে আকে অং দুং ওয়ার সাইনা চুয়েন দুং লং পোক নিগে থে দু লাস নাং লি লাগে মেসান আলাম সিনাং লি মাথা লো তাং থেকে পাদু সি নাং লি দাই নুত ওবে গিমি আলুন সে পো পোসি এ নাং লি সন থাক থাক নাং লি আর্তা পেন দাং লক ওবে গিমিয়া তুম ফান নাং লি গোপি আলাম থে সি কি থান গাং তুং লো
0: ওবে কিমি হান কে থান গাং তুং বলতে লালো লা বাংসো নিলি হানাঙ্কার জুবাং কে ছোড়ো পার পেকলো নি নাং লি ফান ননালম পিলোপুতে কে থে কে তুমি কে অংলো বন নন লাসো ওবে লাংদাম লোপুতে হেদি তামে হালাং লি তোমা ফান মেনলি গেলা সোশ্যাল মিডিয়া পেনসি মিথাং আ টেলেন্ট আছে পাংবো এডাসন সে নিলি থেকলং নন বাং কে লা কার্বিয়াং লং আর রাত তোমা ফান কে সরসা পুনাং কক পো সে তামে হক পেরালাম সে নিলি কে থানিক পো সো কার্বি তুমকে আসান চম্বি হেক পুসে তামে বাং এং সে লাপুলো লাপাকলাং রক লোপুলোতে আলাং লি তুমকে কাপ্রেকা কাম বাংকে মাথা দাম দে আলাং লি লাসন ক্লেম লো পুলোতে নিলি দালা সন সে ক্লেম দুন পোপতে আং তন দালা সে ক্লেম পাকপো পুলোতে মেন পয়েন্ট এলাম থেবাং এলালো যে নন আলম ইংনেক তামে মে এলা পেন ইনিং ওই তামে মে সারমার পুপে রিসোমার পুপে সারপিমার পুপে লা ফেসবুক লং টাঙ্কা লং পুমাত কে ক্লেম বাং চন প্রো কাপ্রেকা ক্লাম বাংকে কে ক্লেম যে ফানালাং তুম মাথা থে লাসি লাসন পুলোতে ইতুম বাং উন এদে জি আথে ইতুম লংকে ভিউস তা কম হেক জি মুনলুক তা কম হেক মাতি দি লাসি কিছুমান ক্লেম তুম বাংকে তো মেসেন লো লতা ক্লেম রে পুকে পুপে তুমি আনু তিন হাজার পেমার সারমার তুমি গেলা সোশ্যাল মিডিয়া লং ভ্লগস কা বনাই না নেকো পিলা বাংকে ক্লেম ক্লেম দে তাসন তে কাপ্রেকা কাম দানে কি অংলো পট উঠে লাস চোয়া খালো পেনকে এলাং লি তোমাকাই রেঙনে
1: কালা আহক আলাম এ পুথত ইসিয়ালাম নিলি এ নাংলি ফান আঙ্কার যুগং তুং পামু হেদ নাংলি কি থান কার্বি মাসাব কাছে মারাপট নাংলি লাসো আলুঞ্জির কাছে মার পেন ইন্ডিয়া পেন আং তানা তুমসে তা মে এ নাংকি লুন্দুন আর জু থেক থেক থে পুতা মে নাংকি লুন্দুন লাসনকে থেক লং দো লা নাংলি কা বন্দা আলু না পট আসাপ বাক নাংলি এ রেডিও কার জুয়ারা তা তোমা ফান পার জীবন জিমা
0: আমুতন বাংকে পেনে তাহাই আং দেং সি আলা

0: সমু কাৰ্বি ভাষা পৰিচয়, কাৰ্বি সংস্কৃতিৰ উৎস। তামহিদি কিতাপ কিমি দাম্পিজুক, কাৰ্বি লামাৰজং লামকুৰু লামচান, কাৰ্বি লামকুৰু কাৰ্বি চাৰলামথি, কাৰ্বি লামবেং লামতাচাম হেই হৈ হেনলো। আলাংলি কাই আলং কাৰ্বি আখাই আফান, কিনাং সত পিনাং আন আকিতাব কেতক কাংডো ওলাং। আলাংলি কেতক আকিতাব হেই হৈ কে স্কুল আলং আনতা থান বমলাং। লাচনচি কিথি আপ্রাং আনিংকান, স্যামসন সিং ইংটি আনং এ সুরুহিনী রা সিরকেপ আনিংকান, কার্বি আংলং অটোনোমাস কাউন্সিল আহিন পেন আলাংলি ফান মান পেং কেথেনাই আনং এ বাজির পনলো। লামকুরু লঙ্কাম তেরন ইনুত হকপেট কার্বি আখাই আফান, লাপেন কার্বি আলাম আকি আলামেত আলামচং চিংহন থেকটিক আবাংফু। আলাংলি কেতক আকিতাব লাপেন আলামেত হাই হুইকে কার্বি আখাই দুটি কে বীর উন এ লাপেন, কার্বি আখি আদাত সি নাংছে মানলো।
1: লাপন আপন তুম লঙ্কাম তের নাকাই এলাম উপথাক হেবালি ইং টিপি পেন কি থানপন আর জুই লং টাংল আদুন্থু রং ফারপি রং বে আকা এলাম উপথাক কারেং রং ফারপি পেন কি থানপন আর জুই থা
2: রংফারপি রং বে রংফারপি রং বে কার্বি আফুর কিম অলং সো আরলো আং বং পেনকে কাছে থাং ইনুত আনক বেপি আলাং লিমেন বিনং কে কারেং রংফারপি লাপেন আচরামেন কে অন তেরন বন সিতা লাগে থংনক বে আসার বুড়া কালি রংফারপি রং বে আকাই আহুত ডিমাসা আখাই সি হিরিম্বাপুর পোয়াদিমালং রং সোপি কেসেং। হালাসো আর রিচো আফান হিরিম্বা বুতা লাসি পুদেতলো। হালাসো আহুত রিচো আহেম তে কে আসো ইজন কাপাং রেংদো। লাসো আতে কে আসো আফান মুনিত আচুলাং সি কিপিপি। আর্নিসি রিচো আচাকরি আচাকর আতুম তে কে আসো আফান মুনিত আচুলাং কিপিজি আফান পুরা কায় আসন কার্বিয়ারং ওয়াংলিলো। লাপেন আসো মকচুজির কার্বি পি আতুমালং বেন চুলাং নাংরং বম ওয়াং বমলো। লাসন সি কারেং রং ভারপি আহেম তা নাং লেলো। লাসো আহুত কারেং রং ভারপি কে থেং কে এম দাম পেন হেম চেলে চিত আঞ্চলাং আ থেং আ পি আন্তা ও এলাং। রিচো আ চাকরি চাকর আতুমকে তে কে আসো আফান চুলাং নাং পিদুন সিরাক নই পুসি লাম কাং তাং পেন পুলো। কারেং রং ভারপি আবাং তা নাং পিদুন পো সিতা নেসো আফান চেপা চু দেটলাং বুসি থাকদুন লো। আনপার্টে আসোতা চুলাং কাং চির কালাং ইক কাচিরু কিথি ধুপো। বন্তা চাকরি চাকর আতুমকে পাতয় তে সি আচুলাং কে এন জি আফান আদুং আন পাতে বক দাম লো। লাসো আহুত কারেং রং ভারপি আবাং নেসো তং গে থে মা তে কে আসো সি কেথে ল পু আনিং থি ফ্লুৎসি চুলাং কি রং আতুম ইনু দাফান চোকাং পেন আনিং পু দাকলো। লাসো পু দাক পেন রিচো আচাকরি চাকর আতুমকে কাফেরে কাত এটলো। লাপেন রিচো আফান বাংসো আলাম জেথান দেটলো। লাসো আলাম কার্জুলং পেন রিচো আবাং আচাকরি চাকর আতুম আফান কার্বি আরং নাং তয় পাকলো। নাংতুম নাং চুলাং বেনসি নাং থিন কাচেপা থেবো পুসি আচুলাং রট প্লাং রট প্লাংসি পেনাং আন আকার্বি পিমার আতুমাফান চেনেক হলো টেকাংলো। লাসো আহুত কার্বি আপিন সোমার আতুম কাফেরে আজক বাদুতা চেদান দুনহাই আবাং আবে কারেং রং ভারপি আঞ্চত কাচেদান দুনহাই। লাসো আলাম আপুথাক পুথত আদাব রং আসার থে আবাং কারেং রং ভারপি লাপেন আরাত দোয়ান আহেম হাংসি ক্রুংচিং সাই বাদোলো। রং আসার থে মাথালো রিচো আচাকরি চাকর আতুম আন সোসে কার্বি পিমার আতুম আফান নাংচেনেক হলো দুত না পুকা মাথাসি রং ভারপি রং বে আফান রং পেন পাদাম জুইলো। কার্বি আপিন সোমার আতুম হুতুর আফান গাছে সং দুন হাই হে

0: No, na dunthu ajai mek da melo nang. Adunthu ajai mek lake neng arlu alam te. Labang so alam te indira to krupi pen ge chitan pon arju ik sinang.
1: Kardom nili sangpi indira krupi nili dengawasor nili teacher siklem lothan bang nonke nili lothanawar sai kijutlo nili kithan jibangke nili teacher claimsi nili kaike kitanglo awar saita chipa jodiglo nili sitada kidoan rat tumhan ba nonson choklem chodam tumhanta nili chunirigrikangtung nili kithek okali sitame choklem chodamatum anta chothan pame choklem pame sonte choroparji osomar tumta pinio somar pinapke ili tumhan ratnang chari ji tumlo alang tumphanle chothan chopathek pontangte ilisi alle du ikpo ili iminanga det mepo iminanga dim mepo angke dagdo ana tumanta ili aprangdam ikpo asonsi nili kimathaiklo nili thanthek o esitame nili ningki hangke nili ansu se thek nai ajar nai po nili thek theda sita afikiwang tumanke meo thek usinili ta kilangkang tungiklo nili aro kithana son ta kopithan po pinidakwang sinili chihok piklo nili phan nahangsi lahayalam na pathana por churu iklo kardom
0: la pona ponang lekum indira kropi pen kithan pon ningar lo alam thelam arju iklong tanglo adun thu soar lo se angtong ajai mek angding long pen aruna tobepi la pen Tracy rong pipi atuam bong chu chiput alam the arju ikta alang litum chu chiput ponji lake women empowerment abutha totang te arju ikta
2: aprang si radio kar jura da tumphan an se tammi kardom nang pajir iklo pini nilitum chihu chipuda jai megalong suar lo aja kong mati women empowerment aputhak si chingki chethan pon ikji lasi labang so aputhak nilitum inu spin leg no jang sai ki krong thek sera bang phi aphan si chopha pon iklo alang li koma ikma pulotang te alang li men lake sang pi aruna tok bipi alang li rong lake mati pung ni hanglang so difu lapen non alang li sai ki klembom lake karbia leg no jang sai ka son sia a sai si klem ik bom la si non alang li nili tuma microphone a thing no nang ni ik etlo la si alang li phan aprang si nili tum akashwani difu hin pen suri suriya kardom pajir iklo
3: kardo
2: aprang si nang li phan nang ju poning tu nang li comment tu pen si labang so asai ki klem pon ke pangcheng iklo
3: 2017-18 la som pen si ni pangcheng lo engge first ke la pu bro spin bunai bom lo apipenge lek tang ke bangtum son son oson bunai te pini ji ho pial he engge pu bunai bom lo engge muni tum tang ke nang lang bom la he angpar ge engge pusi jojor bom jal he ইংগে আফি গেলা সন মিঠাং মাথা লো সন তা ক্লেম তে মিজি বা লেগ পনন রয় পনন বা ব্রেসলেট পনন বাইস্তা মে হে সন ক্লেম বম লো আকো ফি আইডিয়া বাং বাং বম লো হে জ আমা সন সি ক্লেম বো
2: তাইতে নং লি লানন কে ক্লেম বো মাসাই কি কোনাত নি নং লি আপরাং পেন কে চার্লি দুন লাপুসন দু ইক মা
3: ও লাসন বাগাবে নি মানে সন ফোন লং এ ফং থেক লং মাসি ক্লেম বম লাসন পে নি বম লহে আমা চার্লি দুন বম মা মানে ব্যাং বম লহে লাসন কি সিলাম নি সন সন পিয়া বাহে আমা সি ফি রান বম ল পে নি ল জাং সাই পনন আজাত পন হে আমা সি পে নি ল বনাই ব
2: তাংতে লাসোয়া লেক কি ক্রং মাতে আজাং সাই কাসন সিয়ালং আপ্রাং পেনতা কোনানি লাসন কেথেক লং দোলুমা মাতে নাং লিসি কেচেং সি লাদা ইতুমালং কে কাসন সে চেং
3: লাসো বাংকে মাদুলং তা থে কেথেক লং লে নিসি মানে নে যে মাথা গে নিসি ফাস ল বন পিয়াল হে ইংকে ফি নি বনাই ল ফেসবুক লং পি ল গে মুনি তুম নাং কুপি দুন বম হে জ আমা ফিগে দোলো হে জলানি গে সেলাম সন্থ সন্থতা নং পেনি দুন ল সিতামি ফিনিশিং মুনিতং গে ফিনিশিং লাং দেন মাতি দি মালা ফিনিশিং বাং নি গে বনাই বাং মি মি চেত তা লাতে কো সন সনি হেন তা বাং নাই পুলাম ল হে তাই মি থাং বাং গে চিরো

0: Claro.
1: La pona pon ngli tum suar lu a seang tong a jai meg long pen. Aruna tok bepi la pen tresi rong bepi a tumang bong chu de pura lam te a jig long tang lo. Adun tu woman empowerment a putha kithan pon je bang hun nali tiron pi.
2: Aprangse radio nangkar judun kedo ana tuma phan anta kardom nang pajir iglo pini nili soar loa tum kachi songa puthak se nili nang thanpon ikpo karbi soar loa tum hako perthi mindar kang dukpen non puanta kachi songang deng dupik karbi soar loa tum hemar lopen si kachi song kapang cheng athima pin somara tumpen pangbar dam lo pulote soar loa tumke hemar loa sai lapen anhan ki tunpen chenglo ason amung kapachok plang je phan ason amung nang pik lapen sung pik lason si hako ahud akai pen non an akai along sitami soar loa tum kisung ki pho amu ki do an pen nang chipajok bom mate nang chi song bom si wang bom lo ইলি তুম কাদোকা বেতা চিনিল কার্বিয়া খেয়া ফোরকি মোয়ালং কারেং রং ফারপি মাতে রং ফারপি রং বিয়া কায়া হুত কিসুং কি ফোপেন কাছে সঙালাম্মু ইলি তুম থেক দামলং হুলা সোয়া হুত পারক রিচুয়া তুম কার্বি পি মারা তুমা ফান কাছে নেক কাহলো পিনাং আন্দোল সেতামে রং ফারপি রং বিয়া বাংকে পারক রিচু আটিকেলা আতুমা ফান চেদান্দন দোসি চোকাং পেন আফু পুডাকসি কার্বি পে মারা তুমা ফান কাছে নেক কাহলো পেন চেপা জগলো সনসে কার্বিয়া ফোরকি মোয়ালং পুথত সেরদিহুন সিতামে মিথাং কার্বিয়া খেই আপিন দেং সুম্পট কাসনসে কিথান পেন কার্বিয়া খেই আতুমা ফান কিসুং পেন পাজগলো হুলা সোয়াহুত সেরদিহুন আবাং কার্বিয়া খেই আপিন দেং সুম্পট পাদু বেগ নাং জি লাপেন সনসে বেগ নাং জি পু মাথা থিপসি কার্বিয়া খেই আপিন দেং নাং সনসে পিটি কাংলো লাসোয়া জয়নি সি পিনি আর্নি কার্বিয়া খেয়া তুমতা মিথাং আপিনদেং সুম্পদ দোলো কার্বি পেমার কাচিংথাং আপিনদেং সুম্পদ লাকে পিনি ওয়ামকক পিকক সেলেং খঞ্জারি পিজিসো জির ই খেই হই হেলো লাপেন কার্বি সোপিনসো আতুমা ফান্তা কার্বি সোয়ারলো আতুম কাসন সি পি আপিনদেং সুম্পদ লাকে পোহো চয় ই চয় আং চয় হং থর রিকং জাম্বরং সেলেং হেই হুই হেলো লাপেন কাচি উমা পিয়াং বং পেন পিলু পিহন কে সেলেং আর জন হেই হুই হেলো সেরদিহুন হেলো কাচিংথাং আপিয়ারি আন্তা আমাং তোর পেন পার্ডন পনসি কার্বিয়া খেয়া পিনডেং সুম্পদ পাচক লিমসি নন পুয়ান্তা কার্বিয়া পিনডেং সুম্পদ চিংথাং লংবমলো সনসে হাকোয়া হুট পেন সোয়ারলোয়া তুমতা মিথাং আকিসং পেন নাং চিসং বম বাং বমসি নন আনকে 21st সেঞ্চুরি আর্নি আন নাং লিল নন আকায়া হুট কাচিসংকে হাকোয়া হুট কাচিসং আসন কালি সনসে ইলি তুম কার্বিয়া খেয়া আর তুমতা কি ক্লেম কে দাম কাচি বুচি পেন ডাংলক আজাদ আসনতা কাচি প্রেক নাং দু বম আসনসে ঠেক দামলং সোয়ার লো তুম আর রন আটেং মান পেং পেন হামফাং আলং কি লং নাং জি আজা কং আফার মান কাচিসং ননপুতা জুজেলা সনসে পেরথে আলং সোয়ার লো খে আফান কাচে নে কাহুলো লাপেন কি বেরথে পেন পেনাং আন সোয়ার লো ফুথাক কাহে নো আর রন কিথি দুং হে হুই কাপাবির পাদো বমলো লাসনসে আফ্রাং ফারুক রেসের কেবরা ট্রক্সি কেবরা ফোয়া নিংকান সোয়ারলো আতুমা ফান কিবেরথিপ আর রনলাং নো পেন কাপাওভির জি ফান ওয়ার্ল্ড কনফারেন্স মেক্সিকো আলং পাদু পনসি লামরাই ডেং পনলো লাসো ফিপ পেন ইন্ডিয়া লং তা ভারত সরকার আহিন পেন সোয়ারলো খে ফান কিলাং কাচা
1: ওমেন এম্পাওয়ারমেন্ট আবু থাক হুন্নালি তেরন পিপেন কি থান পন আর জি লং টাং লব লাকে একাশবাণী ডিপু ননসেজি অপর পরফাই ক্রে শ্রীরামনি থমকেপ প্লেঞ্জি দক দক লো লাসে একাশবাণী ডিপু পেন আদাব আর ট্রান্সমিশন আলং পেন কিরত পারজুকে লাপানসি কাংতন নিগলো

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিরটার যুগ থাকে থানা বাং নিলি বন্তিটি মুগবি দেট কাপড়ে কাপড়ে আংকা আলঙ্কা চিংথুর আসন চিনি হাং নিটোর স্টেট মালমা ফান কাপা চিংথুর কেনাং সরপুসি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পচেতাকলু দেলহি আলং নিহাং নিটোর স্টেট পেন চিফ মিনিষ্টার স্লাপেন কংচুনাকে হয় এতুম পেন নীতি আয়োগ কচেতং আলং পাতুমি নিহাং নিটোর চিংরি পের কা চিংথুর লাপেন কে পালং চম কেলাং পন আহিন কাপে প্রায় পনানা সি চিফ মিনিষ্টার আর ডি পি পনলু আলংলি কানিংজি আহোম তিন স্টেট জংসি কা চিংথুর আপেট পে পুলু তাংটি আরি আংকাং আলং কাছে লাংসেলে দোপন কক তাহাই লাসু আহিন নীতি আয়োগ আতুম নিহাং নিতু স্টেট আতুম আর ডি আটেং সি আরন সালাম পনাং জিপু ডক্টর শর্মা নিংজিলু কেদামতাং থেমান আর্নি ইউনিয়ন সরকার আসাম লাপেন নাগাল্যান্ড আংবং ফুরকিমু আলামদন কাছে তকপন আলামথি পিনপুর পনসি হিনি স্টেট আচাপেক জাহয় আলং কিন্তু হাইড্রোকার্বন আসনসন পুথিমি আখিয়াদাত আহক পেট আদিম কাচিপারি দেং পঞ্জি আফান হিনি স্টেট আতুম তা চেক্রয় পন পেট আলামথি চিফ মিনিষ্টার পচেতাক পনলু চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর ডেং পেন পাতুমি গুয়াহাটী লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারনেশনেল রড আকলাম আলং পীর্থী আদাং আমান গেলংদুন তেজপুর আলিসু সিঙ্গাপুর আদেত আনাত লিন ফারুক ফোকে জরফান কিলু পাংছেংলু ইন্টারনেশনেল আহিথি আলং তেজপুর আলিসু কে আদিম চেলংদুন লোপুসি ডক্টর শর্মা বীরটা পাংডা কাতুমাং পাচাতাক পনলু লাসনসি পেনাং আর্নিয়া প্রাং দুবাই আনাত লিন সুরি সি লিসু কে জরফান পালি লুপুটা চিফ মিনিষ্টার নিংজে আসাম পেন কাতিকি কাফে জুয়াতু আফান পীর্থী আহিথি আলং পাপাচিনি পঞ্জি আফান স্টেট গভর্নমেন্ট আকেমাং বিপন লুপুটা চিফ মিনিষ্টার ডক্টর শর্মা পাচাতাকলো গুয়াহাটী লালমাটি আলং কেডো ভারতীয় উদ্যমিতা প্রতিষ্ঠান আলং আপ্রাংসি আংডেং লোকপিয়ল মাতে বাং ফুফাইলাখা আফান নিপ্লি কাপে দো পনসে কে আসাই পাতুমি ইংসাম জিন পেনসি পেচুন পনলো কেদামতাং ওসিক নিফাই সিরকেপ আর্নি পেন কাপে দোপন সেকিয়া পরাহুর কাপড়ে কাপড়ে খাবার পেন গে বাং বাং প্রিকেব্রাপ্লি আসাই খিলা পেন আসাম লোকপিয়ল কাচারি পেন আসাই পেন বাং ক্রি ফ আসাই খি জগ জাগ বাং ফকেব্রা সিরকেপ আসাই খি আতুম ফান সেকে পিপন টাংলো লাহাই সেকে কে পিপন টাং বাং ফুয়াতুম ফান পুথত পেন বাং সুরি সিরা বাং ফারুই সিরা সিরকেপ রিজনেল আংকাং সেকে কে এন পঞ্জি আসাই খি আতুম ফান সেকে পিপন পো সুরি হিনে কয়রা ট্রক্সি আনিং কান বাং ফুফাই লাখা কাপিচুন পন পামিজি আফান স্টেট আদাং আলং বাংসুরি নেরকেপ কেবরা কে থমরা বাং ফরু ফরা ট্রং কেবরা ফ ফাইলাখা আবাং ফুলা পেন গেলাং চারি পঞ্জিয়া

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু কার্বেংডেং আলং নীলি বন্তি দিমুংপি কাদুক আভিয়াফান্তা কার্দং বাজির সি কার্বেংডেং পথ ডাং পন্থুল পিনিকে ওসিক নিফাই ক্রিকেথম ভমতি আর্নি কার্বেংডেং গিবাং মিডিয়াম ওয়েভ পেন মিটার ফারু প্লিরা ক্রি সিরা তবরা ফ কিলো হার্স পেন ফারু টক্সিরাং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হেনল আদুন্দুয়াং ডেং নাম দিয়া প্রাং পিনিয়া সারলামথি আর জি এক সেনাং পিনিয়া সারলামথি রুই আং আসন চুম চুম হার হার বিলে থেলে প্লাংলে ডুকলে লামথে কেমান কার্বি আতুং কেচো লাপেন কাঠিনি আফুরুয়া জাদু বাংসো আং বং রুই ভাত রুই চিন রুই রি রুই বং রুই ডক রুই প্লেং রুই ফেং লাপেন রুই আং হে হুই আমেন পুদাম উন বাংসো আং বং রুই আং পু আফুরুয়া বাংকে কেথে দাম থরথে এবেঙানকে বিহেক এবেঙানকে থেদুং লাপসন লাসি চুম চুম হার হার পুলো মুনিত আহাই পেন্সি বাংসু আফুরুই কেপাংবার দাম মুনিত আকাই আর্জন্তা আহুত পেনকে সুংপ আহুত পেনকে জকপ মাতে ইসিয়াতেঙ্কে দাম থরথে পয়া ফানসি কিপু দামালামথে পিনিয়াসারলামথে লাপান হেনল লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু পিনিকে ভমতিয়ার নিয়াপদ সি লু নং দেং আলং ইনুত পেন আসি আং দেং আলং পেন আসনসন আলুঞ্জির আর্জিক লংপ পিনি ইনুত পেন আসি আং দেং আলং পেন কিলুন পঞ্জি লাকে জেকুলিন তেরন পি ততাংটি জেকুলিন তেরন পি ইনুত পেন আসি আং দেং আলং আপ্রাং সি আলুঞ্জির আর্জিক সেনাং আলুনালাম থে নিকায়

0: চেনা বৃদ্ধি তামে থানপন থুজি মাসার
1: চোর এগুলো থানপ ইপো আঠে ইলি তুম বাঙ্কে নন কার্বি আংলং আসরকে ইসিএ বাঙ্কে নন নি তুমলং আফিসিলিটিটা দৌল মানে মি চলো লিপুটে নিলি তুম পিনি আলাং হেম মি চুটাং হেম আসর ফান সরকার পে আকে রাব দু হাল আসল সরকার পে আকে রাব কিলং ইয়ে বাঙ্কে নীলি তুমলং পেন ইসি ফায়ার রিপোর্ট পুইসি পন্নাই বন্দেসি ডিসি অফিসালং লাতুম চেসামিত দাম নাই লা চেসামিত দাম লিপুতে ধরক আলা আলাই তুম হেম মিগেচু পুদলতে হেম ইহুম পেন কো আলো নে সরকার তুম কি ঠিক টান দু লাসি হালা সু কি ঠিক টান হরমু আলাং লি তুম চেলং দুন ইজি নন কে ইলি তুম কি অং দুম কারবি আলো রা তুম কে আহেম লে মিচু দেসিতা নি তুম অফিস বাং ইগে আপেলা সরি পুনাং চি এন ইগে লাপুসি এন মিচু দেলতে চোদেল মাথা রং টিটি লামাসি লা সদা বাং ইলি তুম বাং কে লাসু টেক মেক না না কলাং কে রক টো না না ইলি তুম কারবি আলো রাত কে দু আনা তুম তা লাসো নীলি তুম লং চি ভ্যাং সি ফায়ার রিপোর্ট চি এন সি ফায়ার রিপোর্ট চি পন সি এলাং তুম সামিদ নাই লাপেন কি সামিদ তা চব্বিশ ঘন্টা আংবং মানে পালি নাই রিপোর্ট মানে নীলি তুম বাং সি এলাং তুম নাং এন জি পুতে নে নি তুম বাং এ লগে লগে কে নি তুম কে নন সন নি তুম ফায়ার রিপোর্ট বাং কে লগে লগে সি তুম হেডকোয়ার্টার বিদেপ গুহাটি আকো ডাক ডিস্ট্রিক্ট ডিসি ফান্তা নেই তুম লগে লগে ডিডিএম এ ফানি তুম পিডাজি লাসো রিপোর্ট রংবং লাসি নাটমামি কিছু তে নিতুং এ পালে রকেটি
0: লা লোপলতাং তে আলাং লি তুম কপি মা কেনা হক হোমপর্টি দো আন্দামে বাং সরকার পেন কি থিকে তে বাংকে চেলং বেন তো কালাম মে পি গালাম লসার লাসি নন বাংকে আতকানু আরাত তুম তামে লাবাং সপুঠাক চিনি পপলে লে তুম ক্রয় পনা তাংতে ইলি তুম আপর আলাম তা দোক অপসার তাংতে কিজুত সি ইলি তুম পিনি কে চিং কি আলাম থে লং পেন পেনাং কে ইলি তুম চিং কি জে থান পনলো সিতামে লা সো লং পেন কিলি লি কোনা নে কুপিনি দোলাং লা পুসন তাংতে বা লা পুসন আলাম থে নাংলি নিং আক লং পেন রাত আফান থান থে তে চক চে মাতে কুপিনি নিহায়াক নাং নাক লা পুসন আলাম থে দোলাং পলো তাংতে নাংলি হিন পেন থান পন জি মাসা
1: জরুরি গ্লো লাসো আলাম পিঠা কে নিলি নালি নাকার যুগে আহক আলাম লো কি থান কাং তুং দোলো তামানে ইলি তুং কারবি অলং রাত আফান নীলি তুমকে ফায়ার ব্রিগেড পুলোতে লাগে নীলি তুম দে আহর মু গালি লাকে ইলি তুম কার্বি আলং আফানি বানাং পিল ইলি তুম আহর মু লাসি বানাং হ্যাং লো বিতে নি তুমে দু নাং বেকপো লাসি নীলি কিছু নিগ্রি আলাম এলা পুলো এ মিঠা গাড়ি লো লাকে আঠে লাদা কে নাং তুম ভা কাটু হতা কে রাব দিয়ে ফাঁসি নি তুমে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তা নি তুমকে দা হিহম দিং লাসি মানে হেম মি চুচি দে নাই মানিয়া তোমার আজীবন মিশে নেই মানিয়া তোমার সম্পত্তি লোকসান সেটা নেই পুলা লাসো ফাঁসি নি তুমি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডিউটি সরকার আসাম সরকার পেন তা নি তুম বাং আচিকলু তিনটা নি তুম ভালো কাটা না পি বমলো লাসো জয়নেসি লাসি ইলি তোমার গাড়ি লো রাত ফাঁচ নি তুমালো ইলি তোমার গাড়ি লো লাসো গাড়ি কে ফেলাং নো বাংকে কাদু এটা মাথা থেদে নাই নটা নিলি তুম হুমনি আগারি নটপুটা বনাই নিদেলাং বনাই নিদেলাং লাসো কিসি সাক দো কল নি নন ডিফু আংবং ইয়সি মে চো থে তান পদের তে নি তুঙ্গে গাড়ি হুম থমেলো নতা হুমনি গে বেদেল লাসি কি লুকসান থে এক পিক লাসি কাটো এফান সোলাং দো কার বিয়ারাত তমবান্তা চুনিংরি এগলো লাসো আলাম বাংকে যাতে আলাং তুতা নিচি বিরা এলি তুম ফায়ার গাড়ি ভাগে কিচিং হনরা এলি তুম মিঠা গাড়ি পুজি মাথায় সন্তে মিচানি পুজি নিলি চুনিংরি নিলি হিন পেন
0: কালা তাংতে সার আদুন থু এলি তুম জেথান পন্থু সেনা পেনাং তুমকে মতে ফায়ার সার্ভিস দি এলা হেম মে গেচু কে রাপ লাপসন দো পুকা চিনি তুম কম্পিক তাংতে মেন মেন নাংলি তো ফান না কন্টেক মতে না বা চিনি জি ফান আ বিডি তামে নাংলি থান জি মাসার
1: চুরে গ্লো মিপি গালা বি গ্লো লাগে নি তুম ডিফু ফায়ার ব্রিগেড আর টেলিফোন নম্বর লা বাকে নিলি তুম বাকে জিরো থ্রি সিক্স সেভেন ওয়ান টু সেভেন ডাবল টু সিক্স ফাইভ লা বাকে নিলি তুম লাদাক ডিফু ফায়ার ব্রিগেড নম্বর এগুলো লাপেন জি নিলি তুমি

0: lapon aporna le tum hindi dat long reaching hona lonar jiglong tanglo nona dunthu guwahati pen ga bajata khonder anjalik baturi nalitum
1: সুবরেটুয়ে সোলার প্যানেল লগাই ললে কিন্তু তেও কোনোমতে বিশ্বাস করব খোঁজা নাছিল যে খসা কই বিজুলি বিল শূন্য হব পারে মই কলু বোপা আসনিখনের নামে হল পিএম সূর্য ঘর মুফটু বিজুলি যোজনা তার পিছত যেতিয়া এজন এজন কই সকলোরে বিজুলি বিল শূন্য আহিবলে ধরিলে তেতিয়া কলে এতিয়া লগাই দিউ তেন্তে পিএম সূর্য ঘর মুফটু বিজুলি যোজনা যোগদান করিবলে পঞ্জীয়ন করক পিএম সূর্যঘর.gov.in

লাকে আকাশবাণী ডিপু জয়মেকে বাংলা কে এফএম ব্যান আলং প্যান মেগা হার্টস ফারুই সিরা তক বড় সির কে প্লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আলং প্যান তা আর জি মে নন স্টুডিও ঘুরে পর পর ফাই ট্রক্সি প্লেং টাংল লাসি কার্বি দেড় লংরি চিংহন আলঞ্জের নালিতুম আর জি লংপ বাংসো জয়মেক আং ডেং আলং প্যান আপ্রাংসি নালিতুম ফানা কে রট পিজি লাকে কেসিয়াস বকলি আতম প্যান কিলোন আলুন আলুন আলাম ঠেলাকে কার্ডম কার্ডম কেথে আমান তাংতে আর্যুক সেনা

আদুন্থলন আর জেঠা লাগে লুনসে পো চন্দ্রকান্তাতে রাংপেন কিলুন আলুঞ্জুর আলুন আলাম থে রিপাজা পাজাব।

লাকে আকাশবাণী ডিপু জয়মেকে বাংলাকে এফএম ব্যানালং প্যান মেগাহার্টস ভারুই সেরা তক বরা সের ক্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাবলং প্যান্তা আর জুইগমে ননা দুন্ঠুয়া জয়মেক আং ডেঙলং দামেক লোনাং লাকে কার্বি লামারজান আলোনা জয়মেক কার্বি লামারজান আলোনা জয়মেক আং ডেঙলং প্যান আপ্রাং সিনালি দমা ফানাং কেরত পিজি লাকে একাই আমং বেয়া লামারজান আলং প্যান লুনসে পি অল্পনা ক্রপি পেন কিলুন আলুঞ্জর আলুনা লামথে পিছিং আকাঙ্ক্ষণ

কার্বি লামার জানালো না যায় মেঘ আং দেয় লং পেন কিজুত সে লোন আর জুইক থা লাকে লুন সে পো মঙ্গল রং পি লাপেন লুন সে পি বাড়ি রং ফার পিয়া তুম কিলো না লুন আলো না লাম থে লাকে চং হং দিং লো লাপেন লামার জানা মে লাকে রং নম্বর তাংতে আর জুইক সে না

0: lapona pona litum english luna jai mek angdeng long pen asona sona lunjir arjik long tanglo nona don thua jai mek angdeng long damik lo nang laki ke pathua jai mek angdeng long pen pini nang litum phana ke wan pi laki inu chess ke pathu thek sera bangphu sem singing ti mlapen hut bang founder teron tamang bong chihu chiput সিনালিতম ভানা ওয়ান পিলো আলালিতম গা চিহু চিপু জেলাম থে লাগে চেস কাপাঠুয়া পুথা তাংতে আর জুইক সিনাং আলালিতম বাহিনিয়াং বং চিংকি চেথানালাম
1: আফ্রাংসি রিডিও কার্য আরাদ আনাফানস্তামে নিলিহেন পেন সুরি সুরি নিংকাং সামাকার্ডম পাজেরিকল পিনিয়া যায় মেকলং চিংকি চেথান পঞ্জি লাগে চেস কাপাঠুয়া পুথাক সে চিংকি চেথান পনপ লাবাংসো গা চিংকি চেথান পঞ্জি আফান পুরা ইনুত চেস কাপাঠুয়া বাংফু লাপেন আলাংলি কাপ্রেক কাপ্রেক আলং সামে কাছে রাব দন্দো আলংলি ফাঁসি চোফা পনলো আলংলি মেন লাকে স্যামসিং ইংটি পো লাসি আলংলি সামে কাছোফা তেং পেন নন্দাক আকাশবাণী ডিফুয় সাহেম স্টুডিও লো মাইক্রোফোন আথেং নো লংসি দল লাসি আখাই নংলি ফান আফ্রাংসি আকাশবাণী ডিফুয় হিন পেন সুরি সুরি নিংকাং সামা কার্ডম পাজারিগল
2: কার্ডম
1: তাংতে আখাই এলিতুম কাপ্রেক কাপ্রেক কালাম চিংকি চেথানাম দে আফ্রাং নংলি হিন পেন চেথান ইগজিমা নংলি চেস আপুথাক কো আনচিনি দুন লাপেন কপি পিসি নংলি চেস আহিন কাছে রাব দুন
2: তো প্রাংসি নাংলি কার্যু আলাম থে পুথাক থাক থে আপ্রাং আকাশবাণী ডিফু আবিটু আফানা কিরু পিপার পিগল নিলে ফানসামে লাপসন নাঙ্গে ফাপেন চিহু চিপু দা যাই মেঘ আং দেং নাঙা দেং পন থেকে পট সে লালো জসমেট নীলি চেস কেপে থু আলং কাচিরাপ দুন পুলতং তে লালো জসমেট নীলি তামে ইনুত চেস প্লেয়ার আং পার্টা চেস আনসু সিং থুর পনং জি পান নীলি কাচিরাপ দুন লাকে কার্বি আংলং ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন আলং তামে নীলি অর্গানাইজিং সেক্রেটারি লাপেন পাবলিসিটি সেক্রেটারি সাইক্লেম দুনিক বম লাপেনতে গ্রেটার দংমুকাক চেস অ্যাসোসিয়েশন আলং তামে নীলি জেনারেল সেক্রেটারি আর পুসি ক্লেম দুনিক বম
1: তাংতে এলিতুম কিচেং সি চেস আপুথাক নীলি এসন সনি আর জু পন লাঙা খাই চেস কা পাথু নং জি কে কুপুসন ল
2: চেস কে পাথু কোসং সি চার্লি নং ইমা পোলো জাং তে লালো চেস অলং কে দো হরমু আন ইলি কিচিনি পাপ্রাং আকে নাং সট
1: কালাং
2: সন সি দা চেস বোর্ড অলং স্কোয়ার কোয়ান সি দোমা লাপেন চেস কে পাথু ইয়ে ফান আপিস সন কোয়ান দোমা লাপেন আমেন কোসং সন মা লাইস দা মে কিচিনি কে নাং সট
1: তাতে কে নালি থান ল চেস কোয়ান দোমা মাতে লাদাক আবোর্ড অলং কোসং সন মা তা চিনি কে নাং সট পো তাতে নালি থান পাকলার জি মা কে হাইলা চেস আবোর্ড অলং কোয়ান স্কোয়ার দোমা লাপেন চেস আমু মু কো আন্দোমা লাপেন আমু তিন না মেন সামে নাং লিথান পাচিনি পঞ্জি মাখে
2: থানি জি চেস বোর্ড আলং লাগে 64 স্কয়ার দো লাসং বং পেন চেস আমু মতে আ পিস বংকে পাংরুম পেট বলো জংতে 16 দুই জি 16 লং পেন ইট পিস বংকে পোন সিদোপো লাপেন দা পিলো জংতে কিং লাগে ইসিবেট পো কুইন তা দোপো কুইন দা ইসিবেট পো লাপেন দুথুলাং রুক রুক তামে হিনি দুইক পো লাপেন বিশপ কুদু বিশপস তামে হিনি দুইক জি হোয়াইট বিশপ পেন ব্ল্যাক বিশপ লসন দুপো লাপেন নাইট পুদা দুজি নাইট তামে হিনি দুপো হোয়াইট লং দুপো লাপেন ব্ল্যাক লং তাই সি দুপো পাংরুম পেট বলো তাংতে 16 হোয়াইট লং 16 দুপো ব্ল্যাক লং 16 পিস দুপো আমু কেপা থুই জি আমু বাঙ্কে
1: কালা চরল নাংলি আমু কো আন্দোমা লাপেন আমেন বাঙে থান বা চিনিল তেমা বনস্তামে লাবাংস আমু কল বাংসি আর ডি কে দোমা মাতে কলস আমু বাং কপিয়া সাই সি কে ক্লাম্প অন মা লাস্তামে নাংলি থান পাকলার পঞ্জি মা খে
2: চেস অলং কে থে নাই বুলো তাংতে কিং আপিস সে আর ডি দোনাই পুসি পুদামিং টু আথেমা কিং ফান লাকে সি লিডারশিপ লাপেন অথরিটি লাপেন লাইফ চেরাব লক দোলো দাক বাংকে আথেমা কিং জংসি চেকমেট দা লোপলো তাংতে কেপাথু মাসি জুটকক পো
1: কালাং
2: লাসে অপসি কিং বাং কি মুফ দা কেচে রেনাং পো লাপেন কেপাথু কে লাদাক সি কিং লং মাসি ডিপেন্ডিং পো লাপেন দা ফি কুইন বাং পো কুইন লাকে পাওয়ার গে থেনাই বাংলা লাস আ গেম লং পাওয়ার গে থেনাই আ পিস ল লাই গেন ল লাইন ল কুইন জংসি নাংলি ফান ওপেনেন্ট বান ক্যাপচার ডেট পোলো তাংতে নাংলি খেলা ডাক বা ইংদু বক পো লাপেন নাংলি কেপাথু কেরেম জি আপান তামে চান্সেস ডাক দুই কক পো লাসি উন আন বাং কেলা কুইন বাং কেচে সেভ জি ফান বর ইনাং পো লাপেন পাওয়ার বাং চি ইউজ থেক নাং পো লালা লাস দুন থু পাওয়ার কে দোলা বাং লালো পেন নন বাং কে রুক রুক বাং কে দাম তামে লাকে লাপো সিধা সিধা সে দাম পো লাপেন লাবাং কে কুইন ফান কে সেপ দিয়ে ফানছিল আবার গাখি তো আমি দুদিন পোহ কুইনে দুংসি দুদিন পোহ আপেন আফিল তাংতে নিলেলা নাইট আলামছি থানিক পোহ নাইট বাং গেলাকে নাইটস তামে পাওয়ার থে টান থে দাদা পাম্বার দাম লাহেনল কারেস আপেন ক্রিয়েটিভিটি আপেন সারপ্রাইজ লাসংসি দপো থেকে নাইট বাংকে এল আসেপসি দাম পো আছে হালা আমু আপন আর কান পঞ্চাশ তামে আলাং কে দামিয়া দিন দো পোলো তাংতে দাম উন আপেন আকাপ্রেক পিস কে দামুনি যে লা পিস পেন আর কান পঞ্চায়েত কে দামুনি তামে লা নাইট বাংকে দাম উন দাদা পেন লা নাইট বাংকে পেনাগানা আমু ফান ক্যাপচার পন্ডেট উন সংসি জয়কে পেন সে থানথান লাসন ডাবল চেক ট্রিপল চেক বুঝতামে লা বাং পাপুরি উন লাসব লালো লাপেন আদুসি পোন পোন গে বিহেক সামে লাসব পোন যংসি ইউজ পামে পেন লাস্ট র্যাঙ্ক আন যংসি পালি দাম উন পুলোদাংতে লা পোন পেন তামে কুইন তা পা ডেভেলপ উন লাপেন নিংহাং লিং আপিস তামে কিং বাং উন এলো সামে লা বিশপ দা উন কুইন তা উনল নাইট তামে উলাই উনল লালো লাসপসি লা পোন বাং তা পাথু পামে পুলোদাংতে নাংলে পাওয়ার বাং থে উলো লাসপসি কে পাথু হুত পোন বাং কে পাথু তা চেরি উনাংজি লাপেন উনান বাং চেসে পোনাং পু সিনিলিন পুদামিং তো লাপেন ইসি দলাং পন্তিং দেলো বিশপ বাং দলাং আর বিশপ বাং সামে লালো বিশপ ফান বাং সংসি জংদাম লো উইজডম ফেথ লাপেন লং টার্ম ভিজন পুসি পুদাম লো লা বিশপ ফান বাং হেদি তেমা লাপ লাবাংকে ডায়গোনেল সিদামজি আরেব আরেব আসংসি দামজি লাউ হোয়াইট আর বিশপ পোলোজং দেলা হোয়াইট আরেব রেব আনকে পেনানকে দামুনলো লা ওপেন গুড আমু দামে আপিস দামে বা মেথাং আপিস দামে চাক লকলেটিক বাংকে দামুনলো লা বাংকে ডায়গোনেল লা আরেব সি দাম পো
1: চোরল নালি থান পাকলার পনপত আসি তিন আমু কসংসি কে দামা কসংসি আর ডি কে দমা আসাই কি পিপন মাস দামে নালি থান পাকলার পনপত তাংতে বুথত আর্জু থুলাং এলিতুম চিনিল চেস আমু কসন শিকাপা দামা চেস মু আন সিদমা লাহে হুই বাংকে চিনিল বনস তামে আপর আলাম তাকে চিনি কেনাং সত লাসি চেস কাপা থু অলংকে ক আনা পর এনল
2: হলা আপর আবাং এলা বুল চেস কে পাথু কাপ্রে কাপ্রে দু সংসি ক্লাসিক্যাল পুদা দুজি আপেন বুলেট পুদা দুজি লাসন ব্লিস পুদা দুজি লাসি জাসিমেট লা ক্লাসিক্যাল পুলো তাংতে ওয়ান আওয়ার্স বা ওয়ান এন্ড হাফ আওয়ার্স লাসন আন এন্ডেটেটি হেলা বাংকে নাপেন ব্লিস তুম বাংকে পর কম উচটপ বিচারালাম মিনিট ইংকয় বাক মিনিট ক্রেপ হোক লা পসং সে পাথু চটপ নাপেন বুলেট বাং বুলতে লা বাংকে ফ্রাপ চটপ টাইম বাং ফাইভ মিনিট বা টেন মিনিট লা পসন হে লাসং সে এন পো লালো কে পাথু কে লা পসন পো আপর কে পা ঠিক আটেং যংসি কে পেথু জুটকক বুলতে কমাত মাকে হায় গেরেম লাগে মাদু তামি জয়কে পেন চিনি পো তামে কে পাথু ব মহুত নাংলি ফান আপর নাং পিয়া টেং পেন নাংলি জংসে আপর জুট কলো কে হাইয়া পজিশন কে নাংলি দলো পিস তামি নাংলি ফান নাংলি জংসে নাং ফান নাংলি ফান নাং পেক আপর জংসে জুট কলো পুলোতে নাংলি কে পাথু বাং রেমিক দেত পো
1: তাংতে লা আপর কি পিয়া টেং পেন জুট কলো প্লান্টে কা পাথু বাং রেম দেত পো বাং দেত পো আপর কি পিয়া টেং পেন হাই দেত লো পুলন্তে লা বাং কে হাই লে থত পো
2: খালাং লা
1: তাংতে লাদাক পুপু দা আপর

0: Pachihoman pen sikapat jut blon te ladak bang ke kuson sike lang po kolobang sike hai kerem ladak appoint dong hisap po ma mate kupusan
1: ঘন্টাই সিয়া কে পাঠু বলতে নালি ফান্ডা ঘন্টাই সিয়াং বিপো ওপেনেন ফান্ডা ঘন্টাই সি পিপো
0: কালাং
1: নালি তেরেক বম হর বাঙ্কে ওপেনেন আনা টাইম গে দাম দিলো দু ঠিপো নালি কো আনমা গে পাঠু কে পাংলে নালি নাতলা পাঁচে অপর দাম বম্পো
0: ও
1: এঁকে নালি ওপেনেন যং সি কে পাঠু বাং প্রাপজিন বলতে টাইম গে দাম বাংলা আংলি দাম ওই দেটপো লালা আপসি কে লাং জয় কে দাগ বাং টাইম পেনে পাঠু বাং গে লাং জয় কে লালা
0: তাতে আটাইম পেন কাপা থু বাংকে নাংলি থান ল আপর পেন কাপা থু বাংকে পুপু আপর সে লাং পো আপর কি পি দরে আপলো ইনর ফান জং সে ঘন্টাই সি প্লান্তে ইনর ফান সামে ঘন্টাই সি লাবাংস ঘন্টাই সি সিয়াং বংস আপর কে লাং পো জং সি আ ঘন্টা কালি পেন মাতে আপর কালি পেন আ কাপ্রে কে কাপা থু প্লান্তে কুপুসন পো
1: জসিমেট লা টুর্নামেন্ট আলং বাঙ্গে লা পোর্স ইন এন দে ইয়ানিক দেট পো চেস ক্লক রি দেট পো নাপেন এনে রং জিও পাঠু বাঙা টাইম বাং এনে দে তিক স্টাম মেলা বাঙ্গে নাংলি টুর্নামেন্ট লং দুন বলতে টাইম বাং এন বেক পো
0: কালাং চোরল নাংলি লাপসন থান পাকলার পঞ্চলে থরপথ তাংতে পুথত নাংলি ফান আর্জু পন্থুলাং চেস কাপাথু জি আফানকে ইফু তার লক পেন্সে পার্টিং নাং জি পুসে ইলি তুম চিনি মাদু সামে লাসে ইফু বাংকে মাথা পামে বেন্সে পাথু দন পো বনসে তামে এ বাং মাতে ফিজিক্যালি এ বাংকে কুপুসন কাছে সিক নাং জি লাপেন ইলি তুম ফিজিক্যালি ফান কানা হক লাপসন তা দোমা
1: নিলি থেকলং লে চেস কে পেথু পেন্সি ফিজিক্যালি নাট কেন হোক দুঃখক জি পুকে থেকলং লে লা থেমা চেস কে পেথু লাকে সে ইস লিমিট আবি
0: ও
1: নাংলি বিহেক পেন মো সারু সার হ্যাং আনস দামি পেথু মে হরমু পিনা আগেম পিনা
0: কালাং
1: না সপোসি নিলি পিনা আন চেতং লো কে পেথু দামে সারু সার হ্যাং দামে পাঠু উ নাসো হরমু পসি ফিজিক্যাল আহিন বাং থাং কেন হোক আবি পুসি নিলি পুইংটু
0: তাংতে ফিজিক্যাল বাং কে থাং কান হক আবে পেন মেন্টালি হ্যান্স তামে থাং কান হক আবে তাংতে ইফু তার লক কাপাং চু পন জি আফান চেস কাপা থু দুন লং আনসো সি আফরাং কি দুন জি আফান কে কুপসন লগা জে সিক পনিং ইয়া কে
1: চেস কে পে থু কিছু সিগ নাঙি পু বাঙ্গে লালো প্র্যাকটিস লং বেসি বাং পো নাংলি কো আন মা প্র্যাকটিস লান সি বাং পো প্র্যাকটিস নাই কুসন মা পুলো দাংতে লা জিরপু জিরপি তুম বেস তামে পে থু নাং পো লা পেন দে নন লম কে জয়কি পেং শালি আবার সাইডু লা অনলাইন লং অনলাইন গেমস দামে দাক দামে প্র্যাকটিস মে লাপেন জাসে মেট কেলা মেথাং জিরপুর তুম পেন লাপেন ঠেক মুচর তুম পেন কে পেথু প্র্যাকটিস লাহেন লো জাসে মেট কে
0: তাতে পুথত আর জুথলাং নাংলি ফান তাতে লা চেস কাপাথু কে চেং আহুত কে কলবাংসো আমু কাতেরেক্স কে মেনাই পকে
1: লা কে পাথু বাংকে এ মেথাং কাচি সিক কুপিয়া মুভ সি দামি মা লা বাংকে মেথাং সি জেমা থাপ নাং পো তে কে দাম চেং মেজি কে লা লো পোন দা মুভ মে লাপেন নাইট দা মুভ মে তে নাইট বাংকে পোন আপ্রাং দা আরলু পনু পসি লা নাইট দা দাম উন লো লাপেন ইসি বাংকে পোন লা দাম উন লান বেল জাসমেট ইফোর দাম মে ডিফোর দা দাম মে লাপসন হে লা পোন বাং
0: তাতে পুথত আর জুথু লাং নাংলি ফান নাংলি গে চেস সি তামে পাথু বেড়া বাং ফুল হতে মা লাসি নাংলি চেস কা পাথু হুত নাংলি মেথা ফান কুপি লোক চার জুজু কে নিলা বাংস চেস তেরেক পেন তে হাই উঞ্জি আপেন লাংস চেস আমু তেরেক পেন তে নিরেম হোক জি পু নাংলি মেথা ফান কুপুজন লোক সিক দুন দুন কে খে
1: হক লো চেস কে পেথু বলো তাংতে তারলক কে পেথু পিনাক
0: কালান
1: পচি তারলক বাং পেনাং আন মাথাসে মুভ বাংকে পিবেক নাংজি
0: কালান
1: আথে ইলিয়া পিস কি মুভ পেন আনুর কা ওপেনেন বাং কোসনা মুভ সি বাংজি মা লাজতামে কে মাথা বন্ধু নাং কোকজি আপেন ওপেনেন মুভ বাং দেত বেনা পি কুপিয়া মুভ সি আলাং রাং থুজি মা বফানস তামে হিনি কে থম আচাল আলাং ফান মুনথি উনা জাকং দুনাংজি লাপেন মে থাং তা সনাক থাকলো ওপেনেন বাং দেত পেন ইলি কুপিয়া মুভ সি পিদুনজি মা লাসো মুভ সিতামে ইলি ইনিং আরলো মাথা পন মান মাতে এ ব্রেন এলং মাথা পন লাবাং হিনি কে থম অ্যাডভান্স মাথা উনাংজি লাপলো তে ইলি তুম আসাবু কে পেথু জয় মুচত
0: চরল কে নালি পুথা থান পাচিনি বন্ধু পদ তাতে নালি ফান পুথত আর্জু ছলাং ইলি তুম চেস কোসন সে পাথু নাং জি মা লাপেন চেস আলং কোসন সন সি পাওয়ার পুলো নাং কন আনসি ইসিয়া চেস পেন আর ডি কে দোমাল হাই হই কে ইলি তুম যে থান লাপল তাতে লাবাংস চেস কাপাথু কে কুমেন তুম আলম পেন লখে ইলি তুম কাপাং চেং কে লাপেন কোনা পেন লাবাংস চেস কাপাথু কাপাং চেং পল নালি থান পাকলা ঠেক জিমা
1: চেস লাবাং কে ইন্ডিয়া আলং সে আমাং পাঠেক ল লাপেন জসমেট ইলি তুম কার্বি আংলং আলং মেন টু পেন চেস পাথু পাং চেং মা পলো তাংতে নিলি চিনি দুন তেং বলো তাংতে কার্বি আংলং আলং ডিফু ক্লাব কিবি পন 1954

0: school acharli osomar ban ke than pon punon lapuson kapat thik pon mate kapat do pon ke commentum alom lo kai
1: ahlo nilitum la karbianglong district chess association pen aninkan wangstami lapuson ke pathu bipon ver asi ke damtang aninkan stami all karbianglong district chess championship bipon lo hanjang lang solong si nilitum bipon apen kaprek tournaments tami nilitum la district pen stami organize lapen sub association hoi pen stami nilitum lapuson organize pon dudu lapen achiklo piachiklo si bipon ma pulo tangte labangke ni tum hotpon pidetik labangke ene jasmet february march ba december lasan lam tamini ni tum langpon po bipon po thema kaprega prega dim long sta me ki pethu dukok ritik asam long along a prega prega dim chess pethu ki bi dovik vik khoda ba
0: kala
1: asam long bang ki pethu chihung pik chess pethu chihung pit tamini ni tum karbiang long source tamia hadak pathu dun o apen nong is tamik long dun do lo ponta itum karbiang long district long bangke chess ke pathu nikan is segment patahini ke thom lapon si organize unchot na la
0: tangte nikan is seg long pen ke batahini ma batai ke thom si organize unchot padopon unchot tangte kapa ong je phan mate batai photrok kapa chun bon je phan ke na litum kachi sik pondo ma khai lapen kubuson la na litum ke klem pon poke
1: ahlo jasimet ke chess ke pathu kosong si ing thur pon unji ma bolo tangte ele tum ke lalo karbiang long autonomous council phan si chong hong prong son si doi kolo thema jasimet ke asia game organize bolo tangte penang na tangka ke nangko asi non la ningkan segment patahini ke thom organize tamme ratatum nang support dun nang chirung dun pensini tum organize un chot la pen karbiang long autonomous council tum stame nang chirab dun lo nang chirab dun de pun ilo tum nang chirab dun pensi un bom lo ansu si alang tum karbiang long autonomous council pen nang chirab dun bolo tang de ne tum asiklu jon wang tamme organize un de ji la la
0: চোরপার পিক লক হ্যাঁ না লি লাপসন থান পাকলার পন্থু পথ তাতে পথত আর জুসু লাং নাংলে ফান এলি তুম চেস কাপাথু পেন কে মেথাং এ তার লক ফান পুনন এ বাং ফান পুনন কপিয়ালে চে লং পয়লি তুম
1: চেস কাপাথু আলে বলো তাতে জাসিমেত নিলি কিপু বা প্রাং জি কে বাং গেলাল নিং কি দিং নিং কি দিং বাং পেনান কে নিং চে বানিং দিং উন আথেমা চেস কাপাথু বলো তাতে আপর এন ও
0: কালাং
1: ইলং ওয়েট আদিম নাংলি one earth two earth three earth dami nangli ingni det un apolsi nangli kichipa ning dinguna jakong longji lalo lasi jasimet uwe gi miatum la logo charli atum phan bangke alit hepik pusinili budaming tu athema logo charli bulotangte pena ana porke enangkok ji one two earth ke ingni veg nangji
0: kalang
1: bulotangte labang so kichipa ning dinguna jakong ke jasipa thupen longun pusi budaming tu athema logo charli থেকসের থেকসের আর্টুমস তামে লোক চালি আর নিং সেপা নিং ডিং পেনে জকসি মেসেন মেসেন আর জাল লং উন
0: কালাং
1: লালো সংসি এপিএসসি এক্সাম আলং কি উন্দু নতুম স্তামে লাপেন দেট হায়ার সেকেন্ডারি পুনন মেট্রিক সাতলাং পুনন মেসেন মেসেন আর জাল কে লং তুম বাংকে কে চালি আর নিং সেপা নিং ডিং পেনে জয়নি সেলা তুম মেসেন মেসেন আর জাল সেপা লং উন আসি চেস কে পা থু পেনে জক আলং তুম লবাং সো নিং ডিং এবং লং উন পুসি নিলিন পেন পুদামিং তুম লাপেন জাসিমেট চেস কে পা থু পেন আলি খেলং জি পুলো তংতে লালো নালি নালি কায়লং প্রবলেম কে বাং নালি কোসং জি চে সব উঞ্জি মা লাবাং সো জা কোং সামি নালি চেলং উঞ্জি আথেকে চেস কে পাঠু লং সং ল জে নালি ফান ওপেনেন বাং প্রবলেম সিনাং পিলক জি
0: কালাং
1: নালি চি ডিফেন্স নং জি প্রবলেম না পি হুত তংতে কোসং সি ল সো হুত নালি প্রবলেম আলং চি ডিফেন্স দন পো লা সো পুথাক সামি নালি পিনান কে দা মাথা পোনাং কক জি লা পেন্ডেট চেস কে পাঠু পন আজক মেথাং জুং জুং কে মাথা পেন কে ক্লেম উনা জা কোং নাংলি চেলং উঞ্জি পুসি নিলি পুংতু আথেকে চেস কে পাথু লং ওপেন এন ফান নাংলি কোসং সি কে পারেম উঞ্জি মা বা কুপ কোসং না চাল গদাম মেসি নাংলি ওপেন এন ফান পাথুর নি দে জিমা লাই হাই ইসতামে আগেম তিন লং আমুফ তিন লং সে কা প্রেক প্রেক আইডিয়াস মুখা চি পাথু জয় দু
0: কালা
1: আপসি নাংলি ক্রিয়েটিভিটি ইসতামে দাক জুং জুং আলে থে উজি পুসি নিলি হিন পেন পুদামিং তুং লাবেনতে নাংলি নাংলি মেথাং ফান কোসং সি চি কন্ট্রোল নং জিমা পয় হাই ইস্তামে নাংলি দাক চারলি পনলংজি নাংলি কোসং জি কোন চি কন্ট্রোল পঞ্জিমা পুয়া লোতাংতে লালো নাংলি ফান ওপেনে না বাং কাপড়ে কাপড়ে কা মুভ নাং পিবে না জক নাংলি ফানাং পালু বুপ তাহাই হলো সব নাংলি কেচেরে মেঘ লাপসন নাংলি চেলং উঞ্জি থেকে নাংলি ফান পেনে আপিস নাংলি ফান আকি জয় পেন নাং পিদেট নাং পা চলং দেট লাসন দু তাহাই তামে লা আকি জয় হরমু চোদেট পেন নাংলি গুপিয়া কিসুং দুজিমা লাই হাই ইস্তামে নাংলি মুনিত আ লাইফ লং লাপসন দা দুদু নাসি লাই হাই ইস্তামে

0: Charlie Wonlong ji la lo la pente aku tu tulang ni nang li power ke do hut nang li jakong ke do hut nang li opponent phan lang plot pen nang li pe thu bulo tang te nang li phana kisung do kok ji te nang li mone tum along la songsi do do je power do hut ba irideng ason mung choklim hut ke matha plot ason do kokoti monta mela so hut hello opponent dung ke chance nang genji ko songsi alang phan la so kichi defense dunji ma mate alang phan ko songsi ni revenge en dunji ma laposong si opponent tum bang po stame la so hut bang ke li tum kachire pen ke do dun ke nang sot lo na si la hai hoi stame li tum charlie ponlong ji na la lai hen lo ni li non mat than poni ji
1: চৰ পাৰ্লা খে পুথত নাংলি থান বাচিনি থৈ পথ তাহাঁতে পুথত আৰ্জু চলাং নাংলি ফান ইলি তুম কাৰ্বি আং লং লং পেন কে ননা মাতকে কমাচি চেছ কাপা থৈ হিন মাতে চেছ কে থেকনাই আবাং ফু নং নাম চেথাং ক্লং মাকে
0: অঁ নন মাত ইলি তুম লা কাৰ্বি আং লং ডিষ্ট্ৰিক্ট চেছ এছ'চিয়েশ্যন পেন কে পাতিৰ পিপন অল কাৰ্বি আং লং চেছ এছ'চিয়েশ্যন লা 2025 a champion la bang ka hai ki reasoning ti lang si champion la
1: oh alang lai sin na mat ke le tum kar beng long long ke champion la
0: ka lang la
1: ta chero la ke puthot ali phan chu ning ri alam the ke la pula non ke bang jilang owe ki mi tum phan mate chess ka patho ning hang pe ka bang phu tum phan nang li ku pi than pa chi ni du ning tung la ke
0: a hok lo chess ke patu ke charlia ke nang sot
1: kala
0: pusini lihin men pudam ji la thema mohet jong sta meni li than poning lo chess ke pathu bena yok li tum ning ki chi biun ajakong made memory di la ning chi biun ajakong abang theu pusini li pudaming tung la pen jasmet mathematic di calculation mukha ala bang penaan longun athema calculation ke lason lo je opponent amuf kupisi wangjima kosong si wangjima lapen nili kunasi terek jima lapen laterek det pena phi next move mangke ni kupipu ma lai hai stame matha ponang kok aposi calculation hin da penangan ke thaksera thaksera tum mangke calculation me o aposi log charli students tum mangke la jasmet chess ki pathu pen penangan ali longun posi nili hin ben pudaming tu
1: চৰপাৰ লাও খাই নালি লাপচন আৰ ডি কেদ আলাম জিৰ থান পাকলাৰ পন্থে কাপত লাচি আলাংলি লামথে কাৰ্জুলং আৰাত আনা তুম চামে আৰ ডি পিপন পবচি নিং থেল তাংতে একে হাই পিনিলে তুম কাচিংকি থান বাংকে পেনা আন চিংকি পলং ল পেন কেলে দাম দে চামে দ ওলাং পয় ফিট চামে আপৰ একেপাথিক পি দক আপৰ বাংকে ননকে চকল লাপচন চি নিলি থাকলং লাপচি মোকে বাং জিলাং আৰ নিকাপ্ৰে গা হলে এলি তুম পুথত আন চচে আংতন বেন কাচিনি ফ্লিৰ জিয়া ফান চিংকি চে থান ল নাকে হাই
0: আকাশবাণী ডিফু আবিতুং ফান নিলিন পেন আকেরো পিপার পিগল থেমা চেস ফুটা ক আনা ইম্পর্টেন্ট দোমা আপেন বেনিফিটস মোখা পিপি দোমা প হাই হাই আলাম থে ফুটাক চিংকি চে থানাং মানে চিহু চিপুট নাং পলাম থে ফুটাক নিলি ফান্স তামে নাং কে হাঙা পট আকেরো পিপার পিগল
1: নালি ফান্স তামে মোকে আং জিলাং আনসোসে ক্লেমে দামে জি ফান লাপেন চেস কাপা থু হিন আনসোসে আকাং তুই কেলে দুন জি ফান্স তামে নিলি তুম আকাশবাণী দিফৈ আবিতুং হিন বেন সামে হিরজুমে পিপাজের ডনলা তাংতে হাকে হাই পিনি লিতুম চিংকি চে থানকে লাপানলে রিপ ইগলনা
0: কার্ডম
1: লাসি পিনি আলাংলি পেঞ্চিং কি জেথান কে লাপানসি কাংতন ইংলো কার্ডম
2: লাপন অপর্ণালি তুম চেস কাপাথুয়া পথাক স্যামসিং ইংটি লাপেন হুটবাং ফান্দার টেরন তুমাং বং চিহু চিপুট আর্জিক লং টাংলো লাকে আকাশবাণী ডিফু মুয়াফিয়াকায় হুট রেং দক রেং নিপেন কে দোলং জি আফান নন পেন আসাপ সাপ দিহিন কবিরতি এবি চিংহয় নংজি দিহিন কেপাদাম চেরে থেগা তুমি বীরতি ঠেকচি লাপেন কা বীরতি পেনসি কচিং থোড়া তোয়ার দুনজি আহক লাপেন নিং কাছে থেকলঙা বেঙ্গলংসি দিহিন বীরতি দাম নংজি কা বীরতি পেনহেনলো আতিরি কে মানজি লাপেন আতিরি পেনহেনলো মেথাং লাপেন ডেট কচিং থুরিকজি লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও আঘুরে পর পরফাইনের ক্যাবরা মিনিটলি ক্যাবরা ফোপলেংজি ডক ডকল লাসে অপরকে চকপেন পুলোটাংটে ডেলি পেন কাপাচাটাক সমাচার সন্ধ্যা হিন্দি আলাম পেন বীরতা আর জিক লং ফিটপ লাসো অফি ডেলি পেন কাপাচাটাকলে থট নিউজ এট নাইন ইংলিশ আলাম পেন বীরতা আর জিক লংজি তাংটে নন ইলি টুম ডেলি পেন কাপাচাটাক সমাচার সন্ধ্যা আর জিক লনাং

0: and share it with the world. Today, India's rich culture is not only shining at home, but also spreading light across the world. Aman Yadav, Akashvani News, Delhi.
1: Union Home Minister Amit Shah today said that Prime Minister Narendra Modi has nurtured a new culture of education, skills, innovation and startups across the country over the past 12 years. In a social media post, Mr. Shah said, India has the world's second largest higher education network due to various policy initiatives undertaken by the Prime Minister. Union Petroleum and Natural Gas Minister Hardeep Singh Puri today said that tensions arising from the conflict involving Iran, the United States and Israel have increased challenges in the global petroleum sector, leading to a rise in crude oil prices. Speaking to the media at Ludhiana in Punjab, Mr. Puri asserted that the centre has, however, taken measures to ensure that Indian citizens are not adversely affected by the increase in fuel prices. Mr. Puri described the 12-year tenure of Prime Minister Narendra Modi as people-centric and development-oriented. Manipur police notified that certain individuals and groups are creating, sharing and circulating unverified and provocative content on various social media platforms. In a social media post, Manipur police strongly advised the public not to believe, share or forward rumours or unverified content and to exercise caution while engaging with information circulating on social media. In men's cricket, Afghanistan have set a target of 195 runs for India in the rain-affected first one-day international ODI of the three-match series in Dharamshala, Himachal Pradesh. The match has been reduced to 25 overs per side after relentless rains delayed the start. In reply, India were 91 for 1 in 10.3 overs when reports last came in. Earlier put into bat, Afghanistan were bowled out for 194 in 24.5 overs. And now before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi to reach Nice tonight on first leg of two-nation visit to France and Slovakia to hold bilateral talks with French President Emmanuel Macron and jointly inaugurate Bharat Innovates tomorrow. Five Indian Air Force personnel killed in AN-32 aircraft crash at Jorhat in Assam. Five-day BRICS Agriculture Conference ends with unanimous adoption of Indore Declaration focusing on food security and smart technology in farming. Lieutenant General Dheeraj Seth appointed as country's next army chief. And in cricket, Afghanistan set a target of 195 runs for India in rain-marred first ODI of three-match series in Dharamshala. That is all in the news at 9. Good night.
2: লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফএম ব্যানালং প্যান মেগাহার্টস ভারো ইসিরা তক বড়া সের ক্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ লং প্যান তা আর জুয়েক মে নন স্টুডিও ঘরে পর পরফাই সের ক্যাপ রামেনের গ্রে ফ প্লেং টাংলো লাসি লামজেরা জাইমেক আংডে লং প্যান জাম্বিলি আঠন বুথাক এলিজা তেরন বিপেন এলিটুমা ফান লামজের নাংথান পনিক ব
3: জাম্বিলিয়াথন জাম্বিলিয়াথন কে কার্বিয়া খেয়ালং ইসি খেয়াং ঠেক মাতে খেয়া সিম্বন কার্বিয়ালাম থে জাম্বিলি পুকে ইজাদা জরং লাপেন আথন পুকে আরো মাতে কার্ডন আরো লাসি জাম্বিলিয়াথন জংজুং কে জারং কেবেক আরো আফানসি কিপুদাম জাম্বিলিয়াথন কে আরো নাতেং এটকে চুমাঙ্কান মাতে থি কার্হি আহুসি এনচত লবাংসো মান পেং কেঠে দুং পুসিতামে কাইকি আমাদলে এনজাম অজাম নংজি লাপু কালি কিরিম কিবি জকতা কিরিম জাম কিবি জাম জি লাপু সন্তা কালি রং আসার হেমসি বিলং চজি জাম্বিলিয়া থন লাকে ঠেংপি পেনসি কেসয় আথেং পি লাকে বেংবয় লাপেন ঠেংমু আথেং পি আরংসি এনাংজি জাম্বিলিয়া থন আরং পি আংসংসি কে বোজারু আবৌসি কাপারডন আরও আবের চতকে বোলেং চিরি সো জন প্লি আন কাপারডন পাদু লবাংসো আথেং আর চক পি লাপেন রোপ্লি কাদো কাওয়ে রোফকে কার্বি কুর্ফ ইংটি ইংহি তেরন তেরাং লাপেন তিমুং আফানসি কিপু ইদাম লাকুর ফ আংবং কেদো দন রাব আতেং ইসিবেত কেদো আলামতা জাম্বিলি আথন আলং ঠেকদামলং জাম্বিলি আথন লাকে আমান কেথে দুং মাতে রং আলং আকলেং দুন ক্লেং সারপো আমান আতেং আনসি কে হক পিনাক আজকসি কেসয় কেরেট কেটাংলো পুসিতামে কেসয় আদিম পেন ওয়ানলংলে আমা না পেং পেন।

thum arne vek nangji labangso kangthum karni along wur kamatha penchenglok penang ke klem nangji ason dopi kangthum ahut aporom puthi lake lun barim tomo barim pen henlo jambilia thon ke plang alun langdamlote kecheng si ke la isi ove kaching ki kaching hon asim aphi richo tum ari deng lesi richo aman কেথেক আমান আংথেক কেমান লাপেন আফিথু কেথক কিজির কার্ডম কার্ডি আংদেং আংহয় পাদক আজক লা ইসি আধরম আসিম পামান পুসি কেথেক কিরে আতুম পুদাম নিচি কার্বিয়াং লং আনাত ফাক অক আর্চক আতুমু কেচেং আংকুং আতেংকে ডক ইক সার লং রং পি পু ইনুত আরং আসার পেনাং আন আরং আলরিসুমার পাংরুম সি দীরচুমাই রং পি আফান ক্লেং সার পো বাদি জির কেদাম পাংছেং তৈলু দীরচুমাই রং পি আরং তিন আদন তিন আথেকুপ বারলন সমদামসি ইদন ইনুত জিরডু নাংজি লাপেন দুন্দে তে রং ইসি রূপ ইসি পেন বেং প্লাক পন পেদো পঞ্জি পুসি পাছিনিলো লাবাংসো আলাম কার্জুলং পেন কাছে তেরন পি কামাথা সুংক্রুংলো আথে আলাং তুমাহেম সু পিনসু আবে আবিদি জুত অংসি আলাংলি বারলন পনসি তেরাং আন দাম হামলো সীতা হাদাক লাপুয়ানারি সোমার আংবং অকরজাং ইনু চেথেকলং সি কাথেরাক পেন নাংকা জুইলো দীরচুমাই রং পি কাছে তেরন পি আফান রংফু রংলিং রং কম রংরাই রিলো আফিসি লাংরয় আকুং দামসি ফিলিপি পুহাং চারবু দামলো লাপুসন আহুদ আদুং কেদো থেংপি ইরং চিরুসি থাকডুনলো নীলি হেনলো নাংলি ফিলিপি কাছে নীলি মুনিত পেন থেংপি মান তাংলো নীলি মুনিত আংবং চেদাম উন এলো পিনি পেন মুনিত আতুম নীলি ফান দেংরালি পুসি চিনিপো লাবাংস তুমো পেন থেংপি থেং ফাং পেন কার বিয়তুম কাছে ফো চেরা পো আলাম তা ইলিতুম চিনি ফাক অক আর্চক আতুমো আদুন্থু আংকুং দিদি আলুন আতেংকে জির কেদাম আহুত ক্লেং সার পো দীর চুমাই দিদি ইংটিপি পেন ওভে চিঙ্কি দেদলো দিদি দীর চুমাই আনিং কাছে দক কাছে হ্যাং আলাম বাং চেথান হুর পেনাং হুরলো রিসো চুজুন নিথম আফিতা দিদি হেম চে লেলেসি আপি আপু আতু মাথা ইডলো কাদো কাবে দিদি আফান রি পাংচেংলো লাপু দিদিকে ওভে কাচিং কি আক্রং আর নতং কিসো চেচাক উন এসি চেপাথি লড়লো হেমতাপ আংসং সি দিদি কিঠি টং আরপুম লংদামলো দিদি আচে ক্লিপো সাম ইংটিকে ক্লেংদুন আলাংলি ক্লেংসার পো পেন চিংওয়াইসি আংজির পি কাচিকি মোজি আফান কুমলিন কে সয়জি আফান আনিং চিসিকলো সয়বম রেডবম আহুত দীরচুমাই থিলত আজয়নে দিদিয়া কুমলিন সয় পাতাং হয়লো নিংবে সি সাম ইংটি দীরচুমাই আফান আমাং থেকদামলো দীরচুমাই আফারলো কেথান তেকাং আতেং সি সাম কুমলিন কে সয় পাতাংলো লাপেন আমেন ইরলো জাম্বিলিয়াথন লাবাংসো তুমো পেন জাম্বিলিয়া থনকে কাংহনাসিম পুইলি তুম চিনিদাম থারে ক্লেং লখন পুনিহাং কার্বিয়াং লং আরাত কাছি থান তুমো আতেংকে লখন তিমুং পু ইনুত আউসু আমহাং কে থেক নিফ আফি আচেতে জগলো হে মানুং আবিরিয়ালং আসার পিয়াবাং আচেতে পিপ দামলো আচেতে কি পিপ আদিম আর্নিসি বেংবয় আরংবাংলো আর্নি দামলো লখন তা পারি সোলো লাপেন ক্লেং সার পো মানলো ওভিয়াং বং লখন তা ইনুত আনিম সুপিয়া ফান আনিং কে হ্যাং আনিং কে দক দোলো সীতা চেতং লং লেডেরলো কাছিকাক নাং আনিং কে অয় দো পুসিতা লখন আনিং কাসনসে আনাৎসি কাইকে তা আনিং দোদাম এ বেংবয় আরং পিপেটসি লখন আনিং আরলো কেদো আকাং হন আ ওভে কাপাচে থানজি আফান আলন দোজত ল্যাং মেমে ইসি জাম্বিলিয়া থন সয় রেডলো লাবাংসো তুমো আলং জাম্বিলিয়া থন আফান কাছে তং তে কাছবোচে রাবলং লে আনিং কে অয় আনিং কিদুক কাসনসি ইথেক কাসনসি আজা কং কেলং ইয়াসিম পুসি পাকলাং দাম আদিম পেন আদিম জাম্বিলিয়া থন আফাই কে প্রেক তা কাবেদেত কালি নিচি কার্বিয়াং লং রংখাং আনাত কে রোপলি চিংথং আনাত রোথম লাপেন আমরি আনাতলে আরোহিনী আজাম্বিলিয়া থনসি কে এন লাবাংসো কাছে প্রেক কে লংরি লংপাদং বং কেদো কাছারি কাছালম আকে প্রেক কেদো আপদ হাবে পি আলংরি কে হাবে কেথে কে এন জাম্বিলিয়া থন আলং বো মাইনো কাপারডন সি আরন কিলিং আলং রি কে জাম্বিলিয়া থন সয়লং লে কে এন লং লে আরন তাদু হাকুকো কার্বিয়াং লং রিচো আনপার্টা কেথে কিদিং আতুম আমেথাং আমান আসন আতেং সি জাম্বিলি আথন এন জাম্বিলি আথন চোমাঙ্কানা লং কে নাংবেক চোমাঙ্কানা লং রিসো এজাং আতুম পাং এ পামে পামে সি পনাংজি লাহাই কে লেক সোবাই মিরা

মাথা ইংনংজি ওসমার ফাই কেদোতা কেনং সৎকালি কেঅং ও ইয় ফাই ওসমার পেনসি নংলি রেংদক রেংনি পেন দোলংজি নংলি জংসি রেংদক রেংনি পেন দুজি লপেন আসার পি আসুয়া তুমা ফান আগফ্রান পামেসেনজি পুলোতে ওসমার ফাই চেপাং তুইনংজি নংলি জংসি লাপুসন ক্লেম পন্ডতে নংলি লাপেন দের ফান্তা কেমেসে নংথেগলো এলপিজি মতে চতুন চুডাঙা গ্যাস আরও না তেংপেন চেথরনাংজি কনাদনে কেবাকপেন গ্যাস কেতেরাং নিম ইং নিম লং পোলোতে রেগুলেটর আর সুইচ ইংকের সেরাকপেন হেম আং হাপি লাপেন ইং হাপসু ইং পুয়েতনাংজি চতুন চুডাঙা গ্যাস আলং থুয়া সুইচ লাপেন রেগুলেটর আর সুইচটা চতুন চুডাং টাং দেরাফি ইংকির পামিনাংজি এলপিজি আর সিলিন্ডার পেন আলং থুয়া আলং আন গ্যাস কাপা চেলেং জি আফান মেসেন আর বারা পাইপসি চেপারি দেংনাংজি এলপিজি কে কায়াহুদ গ্যাস কে কায়ালাই তারসি এন নংজি মে কয়চেরা সোপেনকে কায় কেদের নংজি এলপিজি আলং থু লাপেন গ্যাস আ সিলিন্ডার কেবাকলে দু পুলোতে গ্যাস এজেন্সি আসা হেমলং পনসে রাখসি হা দাক কেকলেমা সাই খিয়া তুমা ফানসি পাপেলাং পামি পানসি পাসেলাম নংজি মোয়াফিয়া কায়াহুদ রেংদক রেংনি পেন কেদৌলংজি আফান নন পেন আসাপ সাপ দিহিন কবিরতি এভি চিংহয়নংজি দিহিন কেপাদাম কাচেরে থেক তুমি বীরতি থেকচি লাপেন কবিরতি পেনসি কাচিং থুরাতোবার দুনজি আহক লাপেন নিং কাচে থেকলংা বেংলংসি দিহিন বীরতি দামনংজি কবিরতি পেনহেনলো আতিরি কেমানজি লাপেন আতিরি পেনহেনলো মেথাং লাপেন দেট কাচিং থুরিকজি

লাকে আকাশবাণী দীপু জাইমেকে বাংলাকে এফএম ব্যান এলং প্যান মেগাহার্টস ফারুই সিরাতক বরাসের ক্যাপ লপেন নিউজ অন ইয়ার অ্যাপ লং প্যান তা আর জুইক মে নন স্টুডিও ঘুরে পর পর ফাই সির ক্যাপ রামিনে থম ক্যাপ প্লেং টাংল লাসি কার্বি লুন জাঠাক আলুনা জয়মেক আং ডেং এলং প্যান জুমেসেন জুমেসেন আলু নালিতুম আর জুলং এক পো লবাং সো জয়মেক আং ডেং এলং প্যান প্রাংসি নালিতুম ফানা কেরত বিজে লুন লাকে লুন সে পো জিতেন তেরাং লাপেন লুন সেপি রুবিনা ক্রোপিয়াতুম কাচাথাক আলুঞ্জর আলু নামেন লাকে একোপাই আলাম তাংতে আর জুইক সেনা